0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো সাত সুরে সারা দিন। শুধু সারা দিন নয়, সারা দিন সারা রাত 24x7 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। এই মুহূর্তে যে গানটি শুনছিলাম, পথিক মেঘের দল জোটে, পথিকরা কত কিছুই করে, আর সেই কথাই তো তিনি তার লেখায় কতবার বলে গেছেন। শুধু পথিকরা কখন করেন এই বৃষ্টিতে, আর সেই বৃষ্টির কথাই তিনি তার জীবন স্মৃতিতে লিখেছেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। আবার কখনো কখনো লিখেছেন, আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। আবার কবির শান্তিনিকেতনে যখন প্রথম বর্ষামঙ্গল উৎসব হয়েছিল, তখন রবি ঠাকুর গিয়েছিলেন, আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে। আবার কবিগুরুর গানের বাঁশিতে কত না কালজয়ী বর্ষার গান তিনি লিখে গেছেন। আর ঠিক এইরকম একজন রোম্যান্টিক, মানে বর্ষার বন্দনা করা রোম্যান্টিক মানুষ, তিনি অদ্ভুতভাবে এই বৃষ্টিকে দেখে কোথাও আবার বিরহ কাতর হয়ে লিখে গেছেন, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়। বর্ষাকে নিয়ে তিনি কত রকমভাবে ভেবেছেন, কখনো রোম্যান্টিক হয়েছেন, আবার কখনো বিরহে কাতর হয়েছেন। এই বর্ষাকে কখনো তার মনে হয়েছে যে এই বর্ষার মধ্যে দিয়েই যেন তার মনের উৎফুল্লতা জেগেছে, আবার কখনো কখনো এই বর্ষা যেন তার মনকে বড্ড ভারাক্রান্ত করে দিয়েছে। অদ্ভুত, এই বর্ষাকে তিনি কত রকমভাবে ভেবেছেন, সেগুলো বোধহয় তার এই কবিতা, এই গান, এগুলো যখন আমরা পড়ি, পড়লেই বুঝতে পারি যে তিনি আমাদের কাছে কত রকমভাবে তাঁর উপলব্ধিকে আমাদের কাছে এনে দিয়েছেন। নিঃসন্দেহে সেই কারণেই আমরা দেখেছি যে এই বর্ষায়, বর্ষার যে লেখা, বর্ষার যে গান, বর্ষার যে কবিতা, সেগুলো অনেক অনেকটা বেশি। সেগুলো গ্রীষ্মের কথা হতে পারে, গ্রীষ্মের সময়ের যে গান সেগুলোর থেকে, আবার এরপরেই যখন শরৎ, তারপরেই হেমন্ত, আমাদের এই যে প্রকৃতি

প্রকৃতিকে, প্রকৃতি যে আমাদের কাছে অদ্ভুতভাবে ধরা দেয়, ঋতু বৈচিত্র্য, আমাদের বৈচিত্র্যের মধ্যে কত রকমের ঋতুর প্রভাব, কত রঙের প্রভাব আমরা দেখতে পাই, সেগুলোকেই তিনি অদ্ভুতভাবে ধরেছেন, অদ্ভুতভাবে বর্ণনা করেছেন তার গানের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে, তার রংতুলির মধ্যে দিয়ে, কত রঙে তিনি রঙিন করেছেন তার লেখাকে, তার কবিতাকে, তার নাটককে, তার ইয়ত্তা নেই, সেগুলো আমরা যখনই পড়ি, আর সেগুলোই যখন বারবার এই লেখাগুলো পড়ি, গান শুনি, তখন সত্যিই মনে হয় এই মন আমাদের সত্যিই বোধহয় মেঘের সঙ্গী।

কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো তোমাদের জন্য।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।

প্রভাত বিনায়। আমি অর্পিতা, আপনাদের সাথে সুপ্রভাত। আর আজকে কথা হবে এমন এক মানুষের সম্বন্ধে যিনি আমাদের বাংলার গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছেন, যার জন্ম 1900 সালের ঠিক আজকের দিনে অবিভক্ত বঙ্গদেশের যশোর জেলায়। এবং তিনি এমন একজন মানুষ, এমন একজন বিপ্লবী যিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কমান্ডার ইন চিফ, আজীবন ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম প্রধান সহযোগী। তেমনই একজন বিপ্লবীর কথা আজকে বলবো প্রভাত বিনায়, কারণ 1900

হ্যালির ঠিক আজকের দিন 22 জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার কথায় থাকব প্রভাত বিনায়, আমি অর্পিতা। তিনি আর কেউ নন, বিপ্লবী গণেশ ঘোষ, যিনি পরবর্তীকালে আমরা তাকে পেয়েছি রাজনীতিবিদ হিসেবে, কিন্তু মূলত তাকে আমরা চিনি মাস্টারদা সূর্য সেনের প্রধান সহযোগী হিসেবে। তার কথায় থাকবো আজকে, কিন্তু গান সহযোগী।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। কোনো বাঙালিকে দ্বিতীয়বার মনে করাতে হবে না, কারণ প্রত্যেক বাঙালির ভারতবাসীর হৃদয়ে চিরদিন স্বর্ণ অক্ষরে লেখা আছে এবং থাকবে ভারতের স্বাধীনতা সংগ্রামের এই উজ্জ্বল অধ্যায়। মাস্টারদা সূর্য সেনের একেবারে কমান্ডার ইন চিফ, ভারতের অগ্নিযুগের এক কাণ্ডারী এবং অবিভক্ত বাংলার যশোর জেলার বিনোদপুরে জন্ম। পিতা বিপিন বিহারী ঘোষ ছিলেন রেলের কর্মচারী, তার কর্মস্থল ছিল চট্টগ্রাম। কিশোর গণেশের স্কুল জীবন কেটেছিল চট্টগ্রামে। স্কুলে পড়ার সময় সহপাঠী ছিলেন বিপ্লবী অনন্ত সিংহ, যে অনন্ত সিংহের সাথে মাস্টারদা সূর্য সেনের ছিল যোগাযোগ। এবং মাস্টারদার সাথে এই একেবারে ছোটবেলায় সহপাঠী অনন্ত সিংহই তাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং যেই যোগাযোগ ছিল আমরণ আজীবন। 1921 সাল সারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হল। গণেশচন্দ্র সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। সারা চট্টগ্রাম জুড়ে স্কুল কলেজ বয়কটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন এবং চট্টগ্রামের বাংলা অয়েল কোম্পানি ধর্মঘট, স্টিমার কোম্পানি ধর্মঘট, রেল ধর্মঘট ইত্যাদিতে নেতৃত্ব দিলেন। এইভাবে শুরু হয়েছিল তার বিপ্লবী জীবন, যার প্রধান কাণ্ডারী ছিলেন মাস্টারদা সূর্য সেন।

বিপ্লবী গণেশ ঘোষের কথায়, আমি অর্পিতা, প্রভাত বিনায়। অত্যন্ত মেধাবী গণেশ ঘোষ স্কুলের পড়া শেষ করে পুরোপুরি সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন, কিন্তু সূর্য সেনের আদেশে কলকাতায় এসে 1922 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেখানে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হলেন। এবং এখানে পড়তে পড়তেই 1923 সালে বোমা বানানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তার বিরুদ্ধে সঠিক প্রমাণ না পাওয়ায় তিনি ছাড়া পেয়ে যান। মাস্টারদা সূর্য সেন যখন তার অনুগামীদের নিয়ে যুগান্তর দল গঠন করেন, সেই দলের অন্যতম সদস্য ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ। 1924 সাল, সারা ভারত উত্তাল স্বাধীনতার দাবিতে। ধীরে ধীরে সর্বত্র বিপ্লবীরা প্রস্তুতি নিতে থাকেন সশস্ত্র সংগ্রাম আক্রমণের জন্য। সেই সময় ভারত রক্ষা আইন নামক আইনে গ্রেফতার হন গণেশ ঘোষ। 4 বছর জেলে বন্দী ছিলেন, 1928 মুক্তি পান।

প্রভাত বীণা। আজকে কথা হচ্ছে এমন একজন বিপ্লবীকে নিয়ে, অগ্নিযুগের সেই অগ্নিযুগের স্বর্ণ ইতিহাস নিয়ে কথা হচ্ছে। 1928 সালে যখন মুক্তি পেলেন, তারপরে সেই অগ্নিশিখাকে নিভিয়ে দেওয়া অত্যাচারী ব্রিটিশের পক্ষে সম্ভব ছিল না। তিনি জেল থেকে বেরিয়েই যোগাযোগ করলেন মাস্টারদা সূর্যসেনের সঙ্গে। গণেশ চন্দ্র ঘোষ এবং অনন্ত সিংহ এদের প্রচেষ্টায় চট্টগ্রামে তৈরি হল, বলা যেতে পারে, এক জনসংগঠন, যেই জনসংগঠন তৈরি হয়েছিল বিপ্লবী পরিষদ এই নামে। সূর্যসেন ছিলেন গণেশচন্দ্র ঘোষ এবং ছিলেন বিপ্লবী অনন্ত সিংহ, আরও ছিলেন একজন। এবং যখন সেই বিপ্লবী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ছাত্র যুব নারীদের নিয়ে এক জনসংগঠন তারা তৈরি করবে, এবং তার নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখা। চট্টগ্রামে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন সরকার গঠনের এক দুরন্ত দুঃসাহসিক পরিকল্পনা নিয়েছিল এই বিপ্লবী পরিষদ। সেই পরিকল্পনা অনুযায়ী এক বিরাট বিপ্লবী দল তৈরি করেছিলেন তারা। নিয়মিত শরীরচর্চা, অস্ত্রচালনা, শিক্ষা চলতে থাকে এবং অস্ত্র জোগাড়ের চেষ্টা এবং বোমা নির্মাণ ইত্যাদি বিভিন্ন কাজে তারা ব্রতী হয়েছিলেন।

সেই প্রতীক্ষিত দিন আসে, যেই প্রতীক্ষিত দিনের অপেক্ষায় ছিলেন বিপ্লবীরা। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল তরুণ বিপ্লবী, যেই সশস্ত্র অস্ত্রাগার লুণ্ঠনের কমান্ডার ইন চিফ ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ, পুলিশ অস্ত্রাগারের নিয়ন্ত্রণ তারা নেন এবং ভারতের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস যাকে মনে রেখেছে চিরকাল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোলাবারুদ কোথায় আছে সেই খোঁজ তারা বের করতে অক্ষম হন, কিন্তু সফলভাবে ডাক এবং টেলিযোগাযোগ ব্যবস্থা তারা বন্ধ করে দিয়েছিলেন, রেল যোগাযোগও বন্ধ করে দিয়েছিলেন। ভোর হওয়ার আগেই বিপ্লবী দল অস্ত্রাগারে জড়ো হয়ে মাস্টারদা সূর্য সেন তার নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। মোট 65 জন বিপ্লবী এই অভিযানে অংশ নিয়েছিলেন। তারও পরে গণেশচন্দ্র ঘোষ ব্রিটিশ ফৌজের হাতে ধরা পড়ে গিয়েছিলেন, বিচারে যাবজ্জীবন দ্বীপান্তর, সেই দণ্ডাদেশ, আন্দামানের সেলুলার জেল, সেই বিখ্যাত, এখন আমরা বিখ্যাত বলি কুখ্যাত সেলুলার জেল, যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। আজকে সেই বিপ্লবী গণেশ ঘোষের জন্মদিন।

ব্রিটিশ সরকারকে জোরদার ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন, তার ইতিহাস আমরা সকলে জানি, যা এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ব্রিটিশ সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মতন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ভারতবাসী জেনে গিয়েছিল একদল অকুতোভয় বিপ্লবী দল আছে যারা কাউকে ভয় পায় না। যদিও সেই অপারেশনে প্রত্যেকেই ধরা পড়েছে এবং বিচারে সকলকে সেলুলার জেলে কারাবন্দি রাখা হয়েছে, এবং যখন এই চট্টগ্রামের একটি দল সেলুলার জেলে নিজেদের আলাদা করে রাখত বাকিদের থেকে, তারা তখনও বিশ্বাস করতেন যে চট্টগ্রামের ধাঁচে বৃহৎ পরিকল্পনা তারা রচনা করতে পারবেন। আবারও এদের মধ্যে এক লম্বা এক ছেলে ছিলেন, একটু তার গাত্র কৃষ্ণবর্ণ। সেই ছেলেটি ডাক্তার নারায়ণ রায় তার স্মৃতিকথনে বলছেন বিপ্লবী গণেশ ঘোষের কথা, যে এই ছেলেটি খালি দেখতেন তাদের নারায়ণ রায়দের স্টাডি সার্কেলকে এবং তাদের কথা শুনতেন। ছেলেটি একদম অন্য রকম ছিলেন এবং যাকে দেখে মনে হতো ভীষণ শক্তিশালী মননজার, এবং তার সাথে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। এবং সেই ঘনিষ্ঠতা বাড়ার পরে ডক্টর নারায়ণ রায় জানতে পারলেন যে এই ছেলেটির নাম গণেশ ঘোষ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কমান্ডার ইন চিফ। এইভাবে সেলুলার জেলে এক অদ্ভুত মতাদর্শের মধ্যে বিপ্লবী গণেশ ঘোষ পড়েছিলেন, বা সেই জনমত তারা গড়ে তুলেছিলেন যেখানে তারা ভেবেছিলেন যে দেশ যখন স্বাধীন হবে তখন এক নতুন মতাদর্শ নিয়ে দেশের মানুষের কাজে তারা লাগবেন। এবং 1937-38 সালে যখন প্রবল জনবিক্ষোভ হয় আন্দামানে বন্দি সমস্ত বিপ্লবীদের দেশে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার, এবং এই লম্বা কালো যে ছেলেটির কথা বিপ্লবী নারায়ণ রায় তার স্মৃতিচারণাতে লিখেছেন, তিনি গণেশ ঘোষ। এবং গণেশ ঘোষের সাথে সেই বন্ধুত্ব এবং সেই পরবর্তীকালে তাদের এক রাজনৈতিক মতাদর্শে তারা দীক্ষিত হন এবং সেই বন্ধুত্ব চিরকালীন ছিল। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল, পরে ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসা হয় এবং 1946 সালের সেই ভয়ঙ্কর দাঙ্গা, তারপরেই কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছিলেন বিপ্লবী গণেশ ঘোষ। আজকে তার জন্মদিনে তার কিছু স্মৃতিকথন আপনাদের জন্য প্রভাত বিনায় আমি অর্পিতা বলছি।

আজন্ম বিপ্লবী, আজন্ম লড়াকু। পরবর্তীকালে 1946 সালের যখন ভারতে এবং অবশ্যই নোয়াখালী এবং কলকাতায় সেই ভয়াবহ দাঙ্গা এবং তারপরে ভারতের সেই যে ভাগ হয়ে যাওয়া 1947 সালে ভারত পাকিস্তান, এই যে বিভক্ত হয়ে যাওয়া, তা কিন্তু বিপ্লবী গণেশ ঘোষকে এক মর্মান্তিক দুঃখের জন্ম দিয়েছিল। তাই তিনি ঠিক করেছিলেন যে আজীবন রাজনীতির অঙ্গনে থাকবেন, এই নিপীড়িত মানুষের পাশে থাকবেন, এবং সেটি তিনি করে গেছেন আজীবন এবং আমরণ। কোনো রকমভাবে তার বিপ্লবী সত্তা স্বাধীন ভারতের মানুষের সম্মুখে আসেনি, সরকারি কোনো সুযোগ সুবিধা তিনি নেননি। তিনি বলেছেন চিরকাল যে আমি যেমন মানুষের জন্য লড়াই করেছি সেরকমই মানুষের জন্য লড়াই করব, মানুষ আমাকে দেখবে। আজকে তার জন্মদিনে তার স্মৃতি কথনে ছিলাম আমি অর্পিতা। আর একেবারে শেষের বেলা যেতে যেতে রেখে যাব গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনির মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা হবে কি বিষয় নিয়ে, আপনারা আসবেন আপনাদের বার্তা নিয়ে, কোন বিষয় নিয়ে কথা বলতে। আজকে আন্তর্জাতিক কি দিবস, আসলে আজকে ইন্টারন্যাশনাল বিইং ইউ ডে। এই ইন্টারন্যাশনাল বিইং ইউ ডে মানে হচ্ছে নিজের স্বকীয়তা, নিজের নিজস্বতা, নিজের মূল্যবোধকে উদযাপনের দিন। আসলে আমাদের মানুষের যে জীবন, তাকে যদি আমরা অর্থবহ সুন্দর করে তুলি, তাহলে আমাদের নিজস্ব এক স্বকীয়তা, নিজস্বতা, মূল্যবোধ, এগুলো ভীষণ প্রয়োজন। এবং নিজেদের স্বপ্ন পূরণের জন্য নিজস্ব স্বকীয়তা, নিজস্বতা থাকা খুব দরকার। স্বপ্ন পূরণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটা নিজস্বতার পরিচয় যে কোনো কাজে দিতে হয়, এবং সেই নিজস্বতা, সেই স্বকীয়তা, সেই মূল্যবোধে কিন্তু তাকে এগিয়ে নিয়ে যায় এবং তার আত্মসম্মান বজায় রাখতে তাকে সাহায্য করে। আপনারা কথা বলতে আসুন এই বিষয় নিয়ে যে সঠিক মূল্যবোধ এবং নিজস্বতা, স্বকীয়তা মানুষের স্বপ্ন পূরণের আসল পরিচয়। যেই মানুষের কোনো স্বকীয়তা বা নিজস্বতা নেই, সেই মানুষ কিন্তু তার নিজস্ব কোনো পরিচয় তৈরি করতে পারে না, মানে তার ইন্ডিভিজুয়ালিটি জন্য তার এক নিজস্বতা দরকার। মানে আমি অনুপ্রেরণা নিতে পারি, অনুসরণ করতে পারি, কিন্তু অনুকরণ করব না। আমার এমন কিছু গুণাবলী থাকবে যেটা একান্ত নিজস্ব, সেই নিজস্বতা, সেই স্বকীয়তা আমাকে ভিড়ের মধ্যে আলাদা করবে। আপনারা কি মনে করেন? আসুন আজকে ইন্টারন্যাশনাল বিইং ইউ ডেতে নিজের কথা বলতে। আপনার মধ্যে কি সেই গুণাবলী, কি সেই নিজস্বতা বা স্বকীয়তা আছে যা আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি, সেই কথা বলতে আসুন 9903054992।

এই যে আমাদের মন মাঝি কে আমাদের সামলাতে হয়, কারণ ওই যে বললাম আজকে ইন্টারন্যাশনাল বিইং ইউ ডে। বিইং ইউ মানে নিজের মতো হওয়া, নিজের মূল্যবোধ নিয়ে, নিজের নিজস্বতা নিয়ে, নিজের স্বকীয়তা নিয়ে, নিজের স্বপ্ন পূরণের গল্প। আমি ওই যে বললাম অনুপ্রেরণা নিতে পারি কিন্তু অনুকরণ করব না, অনুসরণ করতে পারি, ইন্সপিরেশন নিতে পারি। সে তো অবশ্যই আমরা বিভিন্ন মানুষের থেকে ইন্সপিরেশন নিয়ে থাকি বা অনুপ্রেরণা, যারা অনুপ্রেরণা দেওয়ার যোগ্য, যাদের থেকে শিক্ষণীয়। কিন্তু সেগুলো নিয়ে নিজের মতন করে

নিজেকে গড়ে তোলা, নিজের নিজস্বতা দিয়ে, নিজের ইন্ডিভিজুয়ালিটি দিয়ে। আজকে সেই নিজের ইন্ডিভিজুয়ালিটিকে খোঁজার গল্প। আপনার মধ্যে কি নিজস্বতা, কি স্বকীয়তা আছে যা আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি, আপনার মূল্যবোধ করে দিয়েছে, তার গল্প করতে আপনারা আসবেন আমার সঙ্গে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, সঠিক মূল্যবোধ মানুষের আসল পরিচয়। মানুষের পরিচয় শুধু তার অর্থ, পদ, বাহ্যিক চাকচিক্যে নয়, তার চরিত্র, আচরণ, মূল্যবোধে প্রকাশ পায়। সততা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, মানবিকতা একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে, এবং এই গুণগুলো তাকে স্বকীয় বা নিজস্ব গুণগুলোই তাকে অনন্য করে তোলে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক মূল্যবোধ আমাদের সঠিক পথে চলতে শেখায়, অন্যের কাছে সম্মান অর্জন করতে শেখায়। আমার একটি বিশেষ গুণ হলো মানুষের সঙ্গে সহজ যে মিশতে পারা। মানুষের কথা মন দিয়ে শুনতে ভালোবাসি, তাদের সুখ দুঃখের কথা শুনে পাশে থাকার চেষ্টা করি। কারোর প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলে নিজের মধ্যে এক ধরনের তৃপ্তি অনুভব করি। আমি বিশ্বাস করি মানুষের প্রতি ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা, আন্তরিক ব্যবহার সম্পর্ককে গভীর, সুন্দর করে তোলে। তো সৌভিক বলছেন, এটি তার স্বকীয়তা, নিজস্বতা, যে মানুষের সাথে সহজে মিশতে পারা, মানুষের কথা মন দিয়ে শোনা এবং তাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করা। সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতি এবং সমানুভূতি, এই অনুভবগুলো সৌভিকের বোধহয় স্বকীয় বা নিজস্ব গুণ, যা তাকে অনন্য করে তুলেছে, যা তার মূল্যবোধ গড়ে তুলেছে, যা তার স্বপ্ন পূরণের চাবিকাঠি। এরকম আপনাদের কোন কোন স্বকীয় বা নিজস্ব গুণ আছে যা আপনাকে একদম ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, যা আপনাকে একদম অনন্য করে তুলেছে, সেই স্বকীয় বা নিজস্ব গুণগুলো নিয়ে কথা বলতে আসুন, যা সকলের থেকে আলাদা এবং ভিড়ের মধ্যেও আপনাকে স্বতন্ত্র করে তুলছে। 9903053992 মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে।

পরের বার্তায় চলে যাই। পরের বার্তা লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, বলেছেন সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত, কেউ যদি বলে যে ওই মানুষটার কত গুণ, যাকে বলছে হয়তো তার সেরকম কোনো গুণই নেই, আর তবুও কারোর মনের সন্তুষ্টির জন্য গুণ আছে বলতে হবে, এবং সেটা অন্যের গুণ আদতে আছে কিনা সেটা না জেনেই তার প্রশংসা করতে হবে। আমি সেই রকম ঠিক অনুকরণ করি না, মানে অন্যের তালে তাল মিলিয়ে কথা বলি না। যদি দেখি সে ভালো তবে ভালো বলি, যদি দেখি সে মন্দ তবে মন্দটাই বলি, সম্পূর্ণ নিজের মতামত প্রকাশ করি। এটাই আমার স্বকীয়তা বা নিজস্বতা, যা আমাকে অনন্য করেছে বা আমার মূল্যবোধ গড়ে দিয়েছে। এই যে মুখের উপর বলে দেওয়া ভালোকে ভালো মন্দকে মন্দ, এটাই সুমিতাদির বিশেষত্ব, যা তাকে একেবারে ইন্ডিভিজুয়াল করেছে। তো এইরকমই আপনার মধ্যে কোন নিজস্বতা, কোন স্বকীয়তা আছে যা আপনাকে একেবারে অনন্য করেছে, তার কথা বলতে আসুন। আমি আছি অর্পিতা আপনাদের সাথে মনের মেলোডিতে। 9903052992 এই নম্বরে এসে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা মেসেজ করুন, আপনাদের বার্তা পড়ার জন্য আমি অলওয়েজ রেডি। আর পরের বার্তায় যাব, কিন্তু তারও আগে একটা মন ভালো করা গান।

প্রত্যেকটা মানুষের বলা হয় যে এই যে আমাদের থাম্ব ইমপ্রেশন বা বুড়ো আঙুলের যে ছাপ, সেটি নাকি একদম আলাদা আলাদা। কোনো মানুষের সাথে কোনো মানুষের থাম্ব ইমপ্রেশন নাকি মেলে না। যেমন ঠিক জেব্রার ক্ষেত্রেও তাই, জেব্রার যে স্ট্রাইপ থাকে, এই যে ডোরাকাটা দাগ, একটি জেব্রার ডোরাকাটা দাগ আরেকটি জেব্রার ডোরাকাটা দাগের সঙ্গে কোনো দিন নাকি মেলে না। সেরকমই আমরা মানুষরা প্রত্যেকে আলাদা, প্রত্যেকে স্বতন্ত্র, প্রত্যেকের মন আলাদা, মস্তিষ্ক আলাদা, পারিপার্শ্বিক আলাদা, শিক্ষা দীক্ষা আচার বিচার ভূষণ বিভূষণ সব রকম আলাদা, এবং বেড়ে ওঠা সব কিছু আলাদা। তবু আমাদের কখনো কখনো আমরা কিন্তু অনুকরণ করি, অনুসরণও করি, কিন্তু আমাদের নিজস্বতা, নিজস্ব ইচ্ছা দিয়ে আমাদের একটা নিজস্ব জগৎও কিন্তু আমরা গড়ে তুলি। সেই স্বকীয়তা আমাদেরকে অনন্য করে, আমাদের স্বপ্ন পূরণ করে, আমাদের মূল্যবোধ করে তোলে, এবং কীভাবে আমরা সেটা অর্জন করব সেটা কিন্তু আমাদের নিজেদের হাতে। এই যে ইন্ডিভিজুয়াল হয়ে ওঠা, নিজের স্বকীয়তাকে খুঁজে পাওয়া, যে এটা আমার মধ্যে ইউনিকনেস, আজকে তাকে উদযাপনের দিন, কারণ আজকে ইন্টারন্যাশনাল বিইং ইউ ডে। আমি আমার মতন, আমি অন্য কারোর মতো নই, এবং আমি আমার মতো আনকম্প্রোমাইজিং, এবং সেই বোধ নিয়ে, সেই উপলব্ধি নিয়ে আমি বাঁচব। তো সেইরকমই কথা লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে। খুব সুন্দর একটি বার্তা, আমার খুব পছন্দ হয়েছে আপনার বার্তাটি, যে আজকের টপিক জেনে মনে পড়ে গেল একটি বাংলা নাটকের কথা, অমল বিমল কমল এবং ইন্দ্রজিৎ। অমল বিমল কমল হতে পারা সোজা, কিন্তু ইন্দ্রজিৎ হওয়া খুব কঠিন। এই নাটকের এই সংলাপটি

যে সবার থেকে আলাদা, সেই সবার থেকে আলাদা হতে গেলে স্বকীয় হতে হবে, ইন্ডিভিজুয়াল হতে হবে, অনন্য হতে হবে এবং অদ্ভুতভাবে এক নিজস্বতা থাকতে হবে। তাই নিয়ে কথা বলতে আসুন 9903055992-তে। ঐশী সরকার বার্তা পাঠিয়েছেন চীনার পার্ক থেকে। তিনি লিখেছেন যে তার মধ্যে স্বকীয় বৈশিষ্ট্য কোনটা। তিনি বলছেন, যারা স্পষ্টবাদী, কলিং আ স্পেড, নীতিতে বিশ্বাস করেন, তারা খুব একটা জনপ্রিয় হতে পারেন না। এবং জনপ্রিয় হতে পারেন না বলে তাদের খুব যে আক্ষেপ থাকে তা নয়, এই যে স্পষ্টবাদী হওয়া এটা একটা নিজস্বতা, এবং ভয় না পাওয়া এটা একটা নিজস্বতা, নির্ভীক হওয়া, অকুতো ভয়ে হওয়া নিজস্বতা, এই যে এই গুণগুলি ঐশীকে বোধ হয় একটা বিইং, একটা অনন্য ইন্ডিভিজুয়াল গড়ে তুলেছে। এরকমই কথা বলতে আসুন, আপনার স্বকীয়তা কী, যা আপনার মূল্যবোধ, স্বপ্নপূরণ বা আপনাকে গড়ে তুলেছে, আপনার সেই স্বকীয় গুণগুলি কী কী, নিজস্ব গুণগুলি কী কী, সেটা বলতে আসুন। আর শুনুন মন ভালো করা গান।

রজত বিশ্বাস লিখেছেন বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং দিদি, আপনাকেও গুড মর্নিং। নিজের মধ্যে সক্রিয়তা থাকলে, আত্মবিশ্বাস থাকলে তবেই স্বপ্ন পূরণের আস্বাদ গ্রহণ করা যায়। অন্যের পুরোপুরি ভরসায় কখনোই স্বপ্ন পূরণের দরজায় পৌঁছানো যায় না। নিজের মধ্যে কিছু গুণ অবশ্যই থাকা দরকার। আমার সমস্ত কাজেই ধৈর্য আছে, কারণ ধৈর্য মানুষকে অনেক দূর নিয়ে যায় এবং হেরে গেলেও ভেঙে পড়ি কিন্তু আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করি। রজত লিখেছেন তার ধৈর্য এবং স্থৈর্য তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন কলকাতা 70 বাঁশরণী থেকে, আমার মধ্যে কোনো জাদু নেই কিন্তু একটা জেদ আছে, স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণের জেদ। আমি কারো ছায়া হতে চাই না, নিজের আলো হতে চাই। অনুপ্রেরণা নেব সবার থেকে, অনুসরণ করব যারা পথ দেখায়, কিন্তু অনুকরণ করব না কখনো, কারণ আমার নিজস্বতা, আমার গুণাবলী, এগুলোই আমার আসল পরিচয়। যেদিন আমি লুকিয়ে অন্য কাউকে নকল করব সেদিন আমি নিজেকেই হারিয়ে ফেলব। তাই আমি বদ্ধপরিকর, আমি নিজের মতো করে বাঁচব, নিজের মতো করে জিতব। সবার সেরা হতে চাই না, নিজের সেরা ভার্সন হতে চাই। বা খুব সুন্দর বার্তা। আর তার পরের বার্তা দেখি কে আছে। লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি থেকে, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। নিজস্ব মূল্যবোধ, স্বকীয়তা একজন মানুষের নিজস্ব পরিচয় যার ব্যক্তিত্ব গড়ে তোলে। আমি সবার কথা মনোযোগ দিয়ে শুনি, মানুষের পাশে থাকি, মানুষকে বিশ্বাস করি আর কোনো কিছুর বিনিময়ে মিথ্যার আশ্রয় নিই না। সততা হলো আমার স্বকীয়তা এবং নিজস্বতার পরিচয়। খুব সুন্দর, এরকম অসংখ্য বার্তার ভিড়ে অনেকগুলো বার্তা পড়লাম 9:02 বাজে। আর গান শুনি একটা, তারপরে আসবো কথায়।

মীনা কর্মকারদী লিখেছেন দমদম থেকে, বলছেন যে মনে হয় তার নিজেকে আলাদাভাবে যদি আইডেন্টিফাই করার দক্ষতা অর্জন করা যায়, নিজেকে নিজের মতো ভাবা যায়, সবাই সব করছে আমিও কিছু না ভেবে তার ভিড়ে নিজেকে তিনি মেশাতে পারেন না, তিনি একটু ভাবেন, তিনি একটু সময় নেন, এটা তার স্বকীয়তা এবং নিজস্বতা বলে তিনি মনে করেন। আচ্ছা, মীনা কর্মকারদীর বার্তা পড়লাম, চলে যাই তার পরের বার্তায়। সুপ্রভাত মনের মেলোডি, অর্পিতা দিকে জানায় বৃষ্টি ভেজা স্নিগ্ধ শুভেচ্ছা। নিজস্বতা এই জিনিসটি না থাকলে মুড়ি মিছরির এক দর হয়, নিজস্বতাই মানুষকে একে অন্যের থেকে আলাদা করে। তবে আমি ভীষণ দৃঢ়চেতা, যেটা আমার মনে হয় বোধ বিবেচনায় ঠিক মনে হয় সেটা করি, হাজারো অনুরোধে মাথা ঝোঁকাই না। নিজের সততা বিবেচনা অন্যায়ের সাথে আপোষ না করার মানসিকতায় অনেক বেগ আমাকে পেতে হয়েছে এবং একমাত্র আমার সন্তান ছাড়া কেউ আমার সাথ দেয়নি। সেই ছেলে অনেক বুঝিয়েছে, স্বামীও বুঝিয়েছেন, কিন্তু আমি পারি না। খুব স্বার্থপর মনে হয় যখন কোনো অন্যায় দেখেও চুপ থাকতে হয়। অন্যকে সাহায্য করতে গিয়ে অনেকবার অপমানিত হয়েছি, তবুও আমার স্বভাব কখনো যায়নি। কত টাকা পয়সা হাতছাড়া হয়েছে তা আজও উদ্ধার করতে পারিনি, তবু সামনে এসে কেউ দাঁড়ালে আমি দরজা খুলে দিই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যঙ্গ করে বলেন এত সৎ হয়ে কী লাভ হলো, তবুও বলি তোমরা বুঝবে না। আশ্চর্যের বিষয়, পরে অনেকেই আমার মতামতকে গুরুত্ব দেন, কেউ আড়ালে কেউ সামনাসামনি, এটাই আমার জিত, স্বকীয়তা বা নিজস্বতা। কন্যাগর থেকে মানসী বৈদ্য দিয়ে লিখেছেন, আর ঘড়ির কাটা বলছে 9:08 হয়ে 21 সেকেন্ড, আর 9:10 একটা বিজ্ঞাপনদাতা আয়োজিত একটি অনুষ্ঠানে আমাদের যেতে হবে, আবারও 9:25 আমি ফিরব, ফিরে আপনাদের বার্তা পড়ব এবং গান শোনাবো। আর একটু সময় আছে, একটা বার্তা পড়ে দিই ছোট্ট করে। নমস্কার দিদিভাই, সুপ্রভাত। ছোট থেকেই কারোর সাথে মনোমালিন্য দেখতে পারি না, চেষ্টা করি কীভাবে মিল করিয়ে দেওয়া যায় এবং বিবাহিত জীবনেও তাই। সকলের সাথে কোনো অশান্তি হলে তাদের মধ্যে মিলমিশ করানোর দায়িত্ব আমার, এমনকি পাড়া প্রতিবেশীদের বেলাতেও আমি মিলমিশ করাই, বিচ্ছেদ নিতে পারি না। মানুষে মানুষে যাতে চিরকালীন মেলবন্ধন থাকে সেটি করাতে আমি খুব সচেষ্ট। রমা রায় ডি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন, আর আবারও আসবো 9:25 আপনাদের বার্তা পড়তে। একটি অনুষ্ঠানে আমাদের যেতে হবে, সেই অনুষ্ঠানটি দিল্লি থেকে রেকর্ডের অনুষ্ঠান। 9:25 আবারও মনের মেলোডি নিয়ে আমি অর্পিতা

চলে যায়। আবারও বার্তায় রবীন মান্না জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে আমাদের বেতার বন্ধু লিখেছেন, হেলা ফেলা করে সবাই আমার নেই কিছু গুণ, বাজারে বিকোয়ে যেমন কম দামের বেগুন, গুণবান মানুষদের দেখে উদ্বুদ্ধ হই, হাজার চেষ্টায় তাদের মতো হতে পারি কই, সাধারণ হয়ে থাকতে চাই সবার কাছে, সাধারণ গুণ এই রকম থাকুক যেমন আমার আছে। বেতার বন্ধু রবীন মান্না লিখেছেন খুব সুন্দর বার্তা। আসলে এই যে সাধারণ হয়ে থাকা, সেটাও কিন্তু অনন্য সাধারণ। শুভ সকাল অর্পিতা, আজকের বিষয়টি বেশ ভালো। নিজেকে খুঁজে পাওয়া, আগে অন্যদের কথা ভাবনা, তাদের ইচ্ছা অনিচ্ছাকে অনেক প্রাধান্য দিয়েছি, তারপরে দেখেছি আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছি, মুখ ফুটে হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে পারতাম না, এখন দেখি একেবারেই হয়তো অপ্রিয় হব, কিন্তু জীবনে এই পদক্ষেপের তাৎপর্য আছে। কাউকে কিছু না জিজ্ঞাসা করে কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না, তাকে হয়তো অনেক ভুল কাজও করি, তবু নিজের মতো চলতে শিখতে পারা যায়। এই যে এখন অনিরিনা দি লিখেছেন বেহালা থেকে যে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন, নিজেকে খুঁজে পেয়েছেন সেটাই তার স্বকীয়তা, নিজের ইচ্ছে অনিচ্ছাকে দাম দিচ্ছেন যাতে টেকেন ফর গ্রান্টেড না হতে হয়, নিজে মুখ ফুটে হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে পারছেন, অপ্রিয় হয়েও অপ্রিয় হওয়ার ভয়টাকে তিনি দূর করে দিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আর অনুকরণ না করতে চেষ্টা করি এবং যাদের কাজ জীবনে চলা পছন্দ করি তাদের অনুসরণ করতে চেষ্টা করি। জীবনে হয়তো অনেক বড় লোক হলাম না, স্বনামধন্য হলাম না, তবে একটা ব্যক্তিত্ব থাকার খুব প্রয়োজন যাতে অন্যেরা সমীহ করে চলে, আমাকে উদাহরণস্বরূপ দেখে। বা খুব সুন্দর, চলে যাই পরের বার্তায়। কিশোর লিখেছেন বালিহাওড়া থেকে, গুড মর্নিং আপনাকেও, গুড মর্নিং। আমি খুব হই হই করে জীবন যাপন করি, হই হই করে জীবন কাটাই, ব্যবসার ক্ষেত্রেও খুব আনন্দ করে ব্যবসা করি। খুব স্পষ্টবাদী কিছু মানুষ আমাকে, আমি যেহেতু খুব স্পষ্টবাদী, কিছু মানুষ আমাকে পছন্দ করেন না, কিছু মানুষের আবার আমাকে ছাড়া চলেও না, যারা আমার ভেতরে ঢুকতে পারবে তারা আমাকে ছেড়ে কোথাও যাবে না। বা কিশোর দা লিখেছেন নিজের সম্বন্ধে যে স্পষ্টবাদী, এবং তাকে যারা ভালোবাসেন তার সেই স্পষ্টবাদী হওয়ার গুণটিকে প্রশংসা করেন। এইরকম অনন্য গুণ, স্বকীয় গুণ আমাদের সকলেরই আছে, শুধু সেটাকে খুঁজে বার করার অপেক্ষা। যেই গুণগুলো আমাদের মূল্যবোধ গড়ে তোলে, আমাদের স্বপ্নপূরণের সহায়ক হয়, শুধু সেই গুণগুলোকে আবার খোঁজার চেষ্টায় আমরা আছি। 9:00 প্রায় 34 মিনিট হয়ে গিয়ে 5 সেকেন্ড, আপনারা আসুন আপনাদের বার্তা নিয়ে 9903055992 তে অর্পিতা মনের মেলোডি নিয়ে।

দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন সীমা দাস। শুভ সকাল অর্পিতাদি, আজকের বিষয় অনুযায়ী লিখেছি, মনের গভীরের কথাগুলি খোলা মনের মানুষের কাছে বিনা দ্বিধায় প্রকাশ করতে পারাটা এক মানসিক মুক্তি, নিজের ব্যক্তিত্ব স্বকীয়তা বজায় রাখার সব থেকে সুন্দর মাধ্যম। মুক্তমনা মানুষেরা সাধারণত বিচার বুদ্ধি সম্পন্ন হন, ফলে তাদের সাথে কথা বললে নিজের সমস্যাগুলি নতুন কোনো সমাধান বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যায়। নিজের মনের কথা খুলে বলতে পারলে মনের ওপর থেকে অনেক বড় চাপ কমে, তাই খোলা মনই আমার স্বকীয়তা। বা খোলা মনে কথা বলা, মুক্তমনা হওয়া, এইটি স্বকীয়তা। নিশাকর ধর লিখেছেন, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, অন্যায়কে প্রশ্রয় দিই না, মিথ্যা কথা বলা পছন্দ করি না, তবে কিছু ক্ষেত্রে ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য মিথ্যের আশ্রয় নিই। যেমন আমাদের একটা যাত্রা দল আছে, সেখানে যদি কোনো সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি রাগারাগি হয়, তাদের মেলবন্ধন ঘটানোর দায়িত্বটা আমি নিই, তখন একটু ছোটোখাটো মিথ্যে বন্ধুদের মধ্যে বলে থাকি, কিন্তু না হলে অন্যায়কে প্রশ্রয় দিই না, মিথ্যে কথা বলি না। এই দুটি গুণ বলছেন তার স্বকীয় গুণ, যা তাকে একদম আলাদা করেছে সকলের থেকে। আর তারপরে লিখেছেন পূর্ণা ঘোষ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে, শুভ সকাল আপনাকেও তাই। আর ওপরের সৌন্দর্য মানুষকে সুন্দর করে তোলে না, আমার মতে আমার সামর্থ্য অনুযায়ী অপরকে সাহায্য করা দরকার। ভেতরের যে আভ্যন্তরীণ সৌন্দর্য তা মানুষকে সুন্দর করে। কেউ ভালো না বললেও আমি স্পষ্ট কথা বলতে শুনতে ভালোবাসি, যতটা পারি সবার দুঃখ কষ্টের কথা শুনি, সহানুভূতির হাত বাড়িয়ে দিই, কাউকে কষ্ট দিয়ে কথা পারতপক্ষে না বলার চেষ্টা করি, অন্যায়ের প্রতিবাদ করি এবং আমার কষ্টের কথা কাউকে না বলার চেষ্টা করি। অপরকে ঠকাতে পছন্দ করি না, আন্তরিকতা পছন্দ করি, লৌকিকতা নয়। কিন্তু আপনার কষ্টের কথাটাও আমার মনে হয় স্পষ্ট করে বলা উচিত। আর এই যে আভ্যন্তরীণ সৌন্দর্যের ওপরে আপনি জোর দিয়েছেন, যা আপনাকে স্বকীয় করেছে, মানে পূর্ণাদি বলছেন যে মানুষের অন্তরের সৌন্দর্য তাকে স্বকীয় করে তোলে। অন্তরের সৌন্দর্যের যে গুণাবলীর কথা তিনি বলেছেন, সমানুভূতি, সহানুভূতি, সহযোগিতা, এটি তার স্বকীয় পরিচয়। অনেক কথা হলো, এবারে যেতে হবে গানে।

অমিতা বহুর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখেছেন সুপ্রভাত। আপনাকেও সুপ্রভাত। নিজস্বতা তৈরি করা মানে চারিত্রিক বৈশিষ্ট্য গঠন, শিক্ষা এবং পরবর্তী সময়ে দীক্ষার প্রয়োজন। আমার প্রচেষ্টা যা অর্জন করব সেটি সমাজের মধ্যে রেখে যাব। আমি মানুষের বক্তব্য শুনি, তারপর নিজেকে প্রস্তুত করে তার উত্তর দিয়ে থাকি। আমি এই ধৈর্যটুকুনি আমি রাখি। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে চরিত্র গঠন করো, এবং বলেছিলেন যে তাহলে তোমার মধ্যে নিজস্বতা থাকবে, সেটি মানে আপন রূপেই প্রকাশ পাবে। সকলের মধ্যে সেই নিজস্বতা আছে, সেটির কথাই অমিতাভবাবু বলেছেন যে প্রত্যেকের স্বকীয়তা প্রকাশ পায় তার নিজস্বতা দিয়ে। এবং সেই চরিত্র গঠনের মাধ্যমে স্বামীজির কথাও অমিতাভবাবু বলেছেন। সুপ্রভাত। আমি অনুকরণে অনুসরণে বিশ্বাসী। সবার আগে বলি, এই মন্ত্র আমি দীক্ষিত, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। স্পষ্ট কথা সত্যি বলতে পছন্দ করি, কাউকে মিথ্যে আশ্বাস দেওয়া, ছল কপটতা আমার একেবারেই না পছন্দ। সর্বশ্রেণীর মানুষের মধ্যে মেলামেশা করতে পছন্দ করি, সুখ দুঃখের কথা ভাগ করে নিতে, কোনোভাবে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করি। তবে লোক দেখানো ব্যাপারটি আমার আসে না, এর জন্য কখনো ব্যঙ্গ বিদ্রুপ, কখনো অপমান, এমনকি ঠকেও শিক্ষা লাভ করিনি। এর জন্য বাড়িতে খুব কথা শুনতে হয়, কি করব স্বভাব আমার তবুও যায় না। একটি ঘটনার কথা বলি যে রবীন্দ্রভারতীতে নাটক বিভাগে ইন্টারভিউ দিতে গেছি। তাবত তাপন নামী ব্যক্তিত্বরা ইন্টারভিউ নিচ্ছেন, তার মধ্যে বেশিরভাগই প্রয়াত হলেও এখনও কয়েকজন আছেন। একটি প্রশ্নেরও উত্তর দিতে পারছেন। একজন বললেন, তুমি তো দেখছি কিছুই পারছ না, তুমি কি ভেবেছিলে ABCD না শিখে ইংরেজি পড়াবে? আমি স্পষ্ট বলেছিলাম, আমি শেখার জন্য এসেছি স্যার, আমি সেদিন পাশ করে ভর্তি হতে পেরেছিলাম। নন্দা রায় পড়েল হাওড়া বেলগাছি এল রোড থেকে লিখেছেন, নিজের দোষ স্বীকার করতে হীন বোধ করি না। এই যে একটা অদ্ভুত দৃঢ়চেতা নন্দাদি, তার কথা লিখেছেন যে যাই হয়ে যাক না কেন, যে সত্যি তো তাই, আমি শিখতে এসেছি। আমি যদি সব জানবই তাহলে আমি এখানে আসবো কেন, আমি তো এসেছি শিখবো বলে। এই অকপটভাবে যে নিজের দোষ ত্রুটি স্বীকার করে নেওয়া, এটি নন্দাদির স্বকীয়তা বা নিজস্বতা বলে তিনি মনে করেন।

আপনাদের জন্য একটি সতর্ক বার্তা। দক্ষিণ দিনাজপুর সংলগ্ন এলাকায় বাসিন্দাদের জন্য, অধিবাসীদের জন্য, দক্ষিণ দিনাজপুর জেলার আশেপাশে এবং দক্ষিণ দিনাজপুর জেলা যারা অধিবাসী তাদের জন্য এই মূলত সতর্ক বার্তা। 30 থেকে 40

কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই খুব সতর্ক হয়ে যাতায়াত করুন। আজকে যেহেতু কর্মব্যস্ত দিন, সপ্তাহের প্রথম দিন, দুদিন ছুটি কাটিয়ে আজকে এক কর্মব্যস্ত দিন সোমবার, সেজন্য সতর্ক হয়ে যাতায়াত করুন। আর সময় একদম শেষ, আমি যেতে যেতে রেখে যাচ্ছি শেষ গান মনির মেলোডি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গে নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণ করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। ব্রিক্সভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি আধা সরকারি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা

0: আলোচনা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
1: আগামী দিনে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
0: রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
1: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকার বেশি, খাদ্য ও সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষাক্ষেত্রে 7,000 কোটি টাকার বেশি, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে 17,925 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কুণাল ঘোষ, মদন মিত্র, অভিষেক ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন এবং সৌগত রায়ের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি তাদের দাবি, দলীয় কর্মীদের ওপরও নানাভাবে আক্রমণ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে দলের কার্যালয়ও। কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেদেশের বিদেশমন্ত্রী বি বাসেৎসেগের সঙ্গে আলোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে তিনি সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে আলোচনা করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা, এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিরা সাইবার নিরাপত্তা, ডিজিটাল দুর্বলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমস্যার বিষয়গুলিও পর্যালোচনা করবেন। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। তিনি প্রজেক্ট চিতার অগ্রগতিও পর্যালোচনা করেছেন। ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটিকে পুনরায় বন্য পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এটি ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত সীমান্ত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের এক সমীক্ষা সফর শুরু করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের লক্ষ্যে কমিটি এই মাসের 25 তারিখ পর্যন্ত জম্মু, শ্রীনগর, কার্গিল ও লেহ সফর করবে। জুন মাস ছানি নিবারণ মাস।

হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয়

0: তিরিশে জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন ডানপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দে লা এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। উত্তরপ্রদেশের সাহারানপুরে গতরাতে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এর সঙ্গে সংঘর্ষে কুখ্যাত অপরাধী লালন সিং নিহত হয়েছে। তার মাথার দাম হিসেবে মোট 1,25,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, সারসোয়া নাকুর রোডে এই গোলাগুলির ঘটনাটি ঘটে। বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা লালন সিং বারাণসীতে এক সাব ইন্সপেক্টরকে গুলি করে তার সার্ভিস পিস্তল ছিনতাই করে। এছাড়া চান্দৌলি জেলায় ডাকাতির মতো বেশ কয়েকটি গুরুতর অপরাধের ঘটনায় সে অভিযুক্ত। এসটিএফ এর তথ্য অনুযায়ী সে এবং তার সহযোগীরা হত্যা, ব্যাংক ডাকাতি, ক্যাশ ভ্যান লুট এবং সরকারি আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের মতো একাধিক জঘন্য অপরাধের সঙ্গে জড়িত। সংঘর্ষের সময় গুলিবদ্ধ হয়ে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমন গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আয়ার। এছাড়া দলে রয়েছেন লোহিত শর্মা, কে এল রাহুল, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্ষদীপ সিং এবং গুরনুর ব্রাড। 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজটি 14 জুলাই এজবাস্টনে শুরু হবে। এরপর 16 জুলাই কার্ডিফে দ্বিতীয় ম্যাচ এবং 19 জুলাই ঐতিহাসিক লর্ডসে সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্য পদ পূরণ করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা হয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর 1:30।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। भारत आज से नई दिल्ली में ब्रिक्स देशों के राष्ट्रीय सुरक्षा सलाहकारों की 2 दिन की बैठक की मेजबानी करेगा। राष्ट्रीय सुरक्षा सलाहकार अजित डोभाल बैठक की अध्यक्षता करेंगे। इस दौरान साइबर सुरक्षा, डिजिटल खतरों, आर्टिफिशियल इंटेलिजेंस से जुड़े जोखिमों और अन्य गैर पारंपरिक सुरक्षा चुनौतियों पर चर्चा होगी। प्रतिनिधि आतंकवाद रोधी सहयोग और सूचना तथा संचार प्रौद्योगिकी के सुरक्षित उपयोग से जुड़े मुद्दों की भी समीक्षा करेंगे। बैठक में भारत, ब्राजील, चीन, रूस, दक्षिण अफ्रीका सहित ब्रिक्स के 11 सदस्य देशों के सुरक्षा प्रमुख हिस्सा लेंगे। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने आज मध्य प्रदेश के श्योपुर जिले में कोनो नेशनल पार्क में चीता मित्रों और सहरिया जनजाति के सदस्यों से बातचीत की। उन्होंने प्रोजेक्ट चीता में उनके योगदान की सराहना की। राष्ट्रपति ने कहा कि इस महत्वाकांक्षी संरक्षण कार्यक्रम की सफलता में स्थानीय समुदायों की सक्रिय भागीदारी महत्वपूर्ण भूमिका निभा रही है। इससे पहले राष्ट्रपति ने कोनो नेशनल पार्क में सफारी की और चीता पुनर्वास परियोजना की प्रगति की समीक्षा की। उन्होंने चीता कमांड एंड कंट्रोल सेंटर का दौरा किया। राष्ट्रपति ने प्रोजेक्ट चीता पर लगी प्रदर्शनी देखी और जानवरों की निगरानी, ट्रैकिंग और संरक्षण के लिए किए जा रहे उपायों के बारे में जानकारी ली। पश्चिम बंगाल में राष्ट्रीय राजमार्ग 27 पर जलपाईगुड़ी के जल्दाबाड़ी में एक सड़क दुर्घटना में 2 और घायलों की मृत्यु होने से मृतकों की संख्या 6 हो गई है। मृतकों में

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: আমরা শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়ে কে অনুরোধ করেছিলেন সেটা একটু বলে দেব। এই গানের জন্য অনুরোধ করেছিলেন সুমিত সিংহ। কোথা থেকে অনুরোধ করেছিলেন? চুচুড়া হুগলি থেকে অনুরোধ করেছিলেন সুমিত সিংহ।
1: আজকে ইনফ্যাক্ট তোমায় গান শোনাবতে যে অনুরোধগুলো এসেছে বেশিরভাগই বুঝতে পারছি শাওন যে এসে গেছে এবং এই বৃষ্টির প্রেমে মোটামুটি পড়ে গেছেন আপনারা, আর সেই ঘুরে ফিরে সমস্ত সেই রকমই মেঘলা হাওয়ার গান শুনতে চাওয়া। আজকে ঝুমুর আর কোয়েল আছি আপনাদের সঙ্গে আপনাদের পছন্দের গান শোনানোর জন্য। এই যে গান আমরা শুনলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, থই থই শাওন এলো ওই, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা, সুধীন দাশগুপ্তের সুরে, চলে যাব এর পরের গানে।
0: একদমই পরের গান শুনবো কি কিশোর কুমার? বেশ।

0: পাগলা হাওয়ার বাদল দিনে। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিলারা হাওয়াখানা হুগলি থেকে, বিশ্বনাথ গায়েন এবং কবিতা গায়েন। কিশোর কুমারের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আজকে যেমন বললাম যে একটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে এবং বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, আমি যখন এসেছি বৃষ্টি পাইনি, কিন্তু কোয়েল ছিটে ফোটা বৃষ্টি নিয়ে এসেছে। আর আপনাদের ওদিকে জানি না এখন ঠিক তিনি কেমন ধারায় ঝরছেন, তো সেই জন্য এর সঙ্গেই আমরা তাল রেখে বিভাল সারাজির মানে আঙুলের জাদুতে আমাদের এই যে মাঝে মাঝে শুনতে পাচ্ছেন না এই ঝিরঝিরঝির বাতাসে, আজকে আরও এই জন্যই মাঝে মাঝে এটাকেও শোনানোর একটা কারণ হচ্ছে আজকে তাঁর জন্মদিন।
1: একদমই, আজকে তার জন্মদিন, আমরা তার কথাও বলবো, আমরা তার গানে তার সুরে অবশ্যই থাকবো, কিন্তু সেটা এই পর্বে নয়, আমাদের পরবর্তী পর্বে।
0: ঠিক, সুরেলাতে।
1: হ্যাঁ,
0: আর এই আজ তার জন্মদিন বলে এইখানে আমাদের কাছেও রিকোয়েস্ট এসছে তার একটি গানের, মানে কুচকুচে কালো সে জাতে স্প্যানিয়াল, রানু মুখোপাধ্যায়ের গাওয়া গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা সুর করেছেন তিনি, এবং সেই গান এই মুহূর্তে আপনাদের জন্য। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে।

খুশি বল এই শহরে আছে একটাই। স্কুলের বাসটা যে থামে দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, যখন শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল এই শহরে আছে একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে, জবাব দেয় না কিছু বলে না কি চায়। খুশি বল।

0: বসিবার এ শহরে ছিল
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম এইচ ডি বর্মনের কণ্ঠে গান মেঘলা নিশি ভরে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস শুনতে চেয়েছিলেন এই গান। বিরতির পরে ফিরে এসে শচীন্দ্র বর্মনের গানে গানে আবারও শুরু হলো আপনাদের অনুষ্ঠান তোমায় গান শোনাবো।
1: এখন কি একদম প্রথম প্রথম বৃষ্টি পড়ছে, একে কি সেরকম সেই অনাসৃষ্টি বলে মনে হচ্ছে?
0: না, একদমই মনে হচ্ছে না। এটা যদি খুব অনেক দিন ধরে হয় তখন অনেকে বলতে শুরু করবেন নাক কুচকে অনাসৃষ্টি বটে।
1: তবে হ্যাঁ, যাদের বেরোতে হচ্ছে বাড়ি থেকে তাদের মনে হচ্ছে
0: সত্যি তাই।
1: আমরা এখন স্টুডিওয়ে আছি বা বাড়িতে থেকে সব থেকে ভালো লাগে এই বর্ষা যাপন। যাই হোক, তো যাই হোক, বৃষ্টি অনাসৃষ্টি এই গানটা যখন আপনারা শুনতে চেয়েছেন তাহলে তো আপনাদের শোনাতেই হবে এই গান। এই মুহূর্তে এই গান আপনাদের জন্য লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আনারুল ইসলাম অনুরোধ করেছিলেন বেগমপুর বসিরহাট থেকে উত্তর চব্বিশ পরগনা, তার অনুরোধে আমরা শুনছিলাম প্রতীক ছায়া ছবি থেকে এই গান লতা মঙ্গেশকরের কণ্ঠে বৃষ্টি অনা সৃষ্টি। এরপরে আমরা চলে যাব কোন গানে?
1: এরপর আমরা চলে যাই, আচ্ছা এই মেঘলা দিনে একলা কি ঘরে থাকা ভালো লাগে বলুন?
0: একদম।
1: তাহলে হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে শেষ পর্যন্ত ফিল্ম থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গান শুনি আমরা।

এই মেঘলা দিনে একলা। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন হাওড়ার পারগুস্তিয়া শিবতলা থেকে কিশলয় কোলে। চলে যাব পরের গানে।

0: যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন গ্রিন পার্ক সিঙ্গুর থেকে রাখাল চন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায়। আমরা এর পরের গানে যাব।
1: হ্যাঁ, আমরা এর পরের গানে চলে যাই। এর পরে আমরা কার গান শুনব? লতা মঙ্গেশকর তো আমরা শুনেছি, লতা মঙ্গেশকর ছাড়া অন্য কারো গানও শোনা যেতে পারে। শ্রীকান্ত আচার্য,
0: বেশ শুনে
1: শ্রীকান্ত আচার্য শুনতে পারি। বৃষ্টি তোমাকে দিলাম,

0: আমরা শুনছিলাম শ্রীকান্ত আচার্যর কণ্ঠে গান, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে।
1: এর পরে যে গানটা শুনব, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তর সুরে, সঙ্গিনী ফিল্ম থেকে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ এবং প্রিয়া লোধ।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে শুনতে চেয়েছিলেন, এই গানের অনুরোধ করেছিলেন। আমরা অশান্ত ঘূর্ণি ছবি থেকে শুনছিলাম এই গান এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গানের কথা ও সুর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, রাজেন সরকারের সুর। চলে যাব পরবর্তী গানে।
1: হ্যাঁ, মানে এই গান দিয়েই তোমায় গান শোনাবো, এই যে আমাদের যাত্রা সেটাকে কোথাও একটা সাঙ্গ করতে হবে, কারণ সময় অন্তত তাই বলছে।
0: একদম,
1: তো যেতে যেতে বরং কাকিমার পছন্দের গান শুনিয়ে যাই। শ্রীমতী মঞ্জু রায়, তিনি পছন্দ করেন মান্নাদের কণ্ঠে যে গান, সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন অরূপরত নাইচ, অপরূপ আইচ, গোপু আইচ, মঞ্জু রায়, রাজীব গান্ধী রোড, কোন নগর থেকে।
0: সেই বিখ্যাত গান দেবদাস ছবির মান্নাদের কণ্ঠে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
2: সুরেলা সফরে সিলভার স্ক্রিনে আজকে ঝুমুর আর কোয়েল যে ফিল্মটার কথা ভেবে আপনাদের সামনে নিয়ে এসেছে সেই ফিল্মটার নাম হচ্ছে পিতাপুত্র।
3: একদমই তাই, কিন্তু কেন পিতাপুত্র? পিতাপুত্র আমরা প্রথমেই যদি পিতাপুত্রের টাইটেল কার্ডটায় চোখ রাখি তাহলে আমরা দেখব শেষের দিকে গিয়ে প্রথম দিকেই আমরা দেখতে পাই দুটি নাম, প্রণব রায় এবং অরবিন্দ মুখোপাধ্যায়, এবং শেষে একেবারে পরিচালক হিসেবে অরবিন্দ মুখোপাধ্যায়। কিন্তু তাহলে আজকে পিতাপুত্র কেন?
2: হ্যাঁ, আজকে আসলে শরৎ দত্তের জন্মদিন। পিতাপুত্র ফিল্মে যাকে আমরা পেয়েছি অশোক চৌধুরী এই চরিত্রে,
3: একদম
2: আজকে তাঁর জন্মদিন, সেই বিখ্যাত অভিনেতার জন্মদিনের জন্যই আমরা বেছে নিয়েছি অরবিন্দ মুখোপাধ্যায়ের পিতাপুত্র।
3: একদমই, এবং স্বরূপ দত্তকে পোর্ট্রে করবার জন্য, স্বরূপ দত্তকে নিয়ে কথা বলার জন্য এই ছবিটার মতন অন্য আর কোনো ছবি পাওয়াই যায় না আর কি।
2: বড় মিষ্টি একটা ছবি, এবং আমাদের চিরকালীন যে বাংলা ছবি বলতে আমাদের যে একটা জীবন, আমাদের যে চলন, কোনো রকম হাতাহাতি নেই, কোনো রকম অন্য কিছু ভাবনা নেই,
3: ঠিক
2: সে মানে কত সুন্দর করে খুব অল্প উপাচারেও খুব ভালো করে পুজো করা যায় বোধহয় এই ফিল্মগুলো দেখে শেখা যায়।
3: ঠিক তাই।
2: তাহলে একদম প্রথমেই যে গান দিয়ে শুরু হচ্ছে এই ফিল্ম, সেই গানে

0: চিত্রযুগের নিবেদনে এই ফিল্ম এবং রাজকুমার মৈত্রর মাধবীলতা কাহিনী অবলম্বনে পিতাপুত্র। এই ফিল্মটা শুরুই হচ্ছে, এই গানটা হচ্ছে রেডিওতে,
1: হ্যাঁ
0: রেডিও স্টেশনে গান গাওয়া হচ্ছে এবং রেডিওতে অন্যরা শুনছে। এবং অদ্ভুতভাবে দেখো, যখন অশোক যাচ্ছেন গাড়ি ড্রাইভ করে, সেই সময় গাড়িতে সে শুনছে গানটা। আবার এদিকে সুশান্ত, মানে যে চরিত্রে তরুণ কুমার ছিলেন, যিনি হচ্ছেন ঝুলনের দাদা, তিনি দাঁড়িয়ে আছেন একটা দোকানের পাশে, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি খেয়াল করছেন যে পান বিক্রি করছে সে কিন্তু খুব মন দিয়ে গানটা শুনছে এবং মাথা নাড়াচ্ছে। এবং এইটা মানে কোথাও একটা যেন এই গানটার সঙ্গে সে জুড়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। এবং একটা মুখে আলগা হাসিতে দাদা দেখছেন যে গান শোনা হচ্ছে, যদিও তখনও পর্যন্ত আমরা জানি না যে ঝুলনের দাদা তিনি, কিন্তু বোঝা যাচ্ছে যে কেউ একজন এসেছেন এবং দোকানে দোকানদারকে এইভাবে একটা গান শুনতে দেখে তার বেশ মজা লেগেছে।
1: একদম। এবং অন্যদিকে আমরা দেখছি কৃষ্ণা, যে চরিত্রে আমরা সুব্রত চ্যাটার্জিকে পেয়েছিলাম, কৃষ্ণা এবং তার দিদি জামাইবাবু তিনজনে মিলেও কিন্তু রেডিওতে ঝুলনের গানই শুনছে। মানে এই প্রথম দৃশ্যটাতে এই যে এতগুলো মানুষ ঝুলনের গান শুনছে, এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে ঝুলন এমন একটি মেয়ে যে

0: খুব সুন্দর গান গায়, মানে সে একজন শিল্পী, এটা বুঝিয়ে দেওয়া হলো। এবং তারপরে আমরা ঘটনাক্রমে দেখতে পাই যে অশোক, যে চরিত্রে স্বরূপ দত্ত, তিনি ঝুলনকে লিফট দেওয়ার জন্য এসেছেন, রেডিও স্টেশনের সামনে পৌঁছে গেছেন, এবং তার সাথে অশোকের একটা খুব মধুর সম্পর্ক আছে।
1: এটা আস্তে আস্তে ফিল্ম যত এগোচ্ছে আমরা বুঝতে পারছি প্রথম দিকে, এবং তারা বাড়ি যাওয়ার পথে একটু একান্তে থাকবে বলে দুজনে মিলে যদিও বসেছিল, কিন্তু ওই আর কি, সব সুখ তো সয় না। এক বিএনজিএস এসে হাজির, গোবিন্দ ঘোষ, মানে যিনি বিদেশ না গিয়েও সাহেব,
0: একদম,
1: হ্যাঁ, তিনি এসেছেন এবং তিনি ওই রকমভাবেই কথাবার্তা বলেন, এবং তাকেও বোঝা যাচ্ছে প্রথম থেকে তিনি ঝুলনকে ভয়ানক পছন্দ করে।
0: হ্যাঁ, কিন্তু তার আগে তিনি আবার কৃষ্ণাকেও পছন্দ করতেন,
1: হ্যাঁ,
0: তো সেটা, সেই জন্য ব্যাপারটা খুব ফিশি আর কি। যাই হোক, তো তিনি আপাতত ঝুলনকে খুবই পছন্দ করে,
1: এবং কৃষ্ণা আর ঝুলন এই নিয়ে কিন্তু ভীষণ হাসাহাসিও করে,
0: একদম একদম,
1: মানে এটা ওপেন সিক্রেট আর কি সবার কাছে।
0: ঠিক ঠিক।
1: এবং এরপরে এগোচ্ছে যখন ফিল্ম, তখন দেখা যাচ্ছে যে অশোক বাড়ি ফিরেছে, অশোক যেখানে থাকে এখন, ডাক্তারি পড়ছে অশোক, এবং সামনেই তার পরীক্ষা, সে বাড়ি ফিরেছে। এবং পরের দিন সকালে যোগুদাদা, তিনি তার বাড়িতে কাজকর্ম করেন, যোগুদাদা এসে হাতে সকালবেলা ঘুম ভাঙাচ্ছেন গরম চা দিয়ে, এবং সকালবেলা উঠেই অশোক কোথাও তার মনে পড়ছে ঝুলনের মুখটা, এবং সেইটা মনে করে ভীষণ একটা ভালো লাগায় ছেয়ে যাচ্ছে তার মন। আর গানটা ছিল ঠিক এরকম।

0: ইতিমধ্যে কিন্তু অশোক এবং ঝুলনের মধ্যে একটা মানে প্রাথমিক কথা দেওয়া নেওয়া হয়েই গিয়েছে, যে ডাক্তারি পরীক্ষায় পাশ করার পরে ঝুলন চেয়েছিল সে বাইরে চলে যাক পড়াশোনা করতে, কিন্তু অশোক বলে আমার প্রথম কাজ তোমাকে বিয়ে করা। তার মানে সে পরিষ্কার বলেই দেয় যে সে ঝুলনকেই পছন্দ করে এবং তাকেই বিয়ে করবে। সুতরাং তাদের সম্পর্কটা যে আছে আমরা বুঝতেই পারছি। এরই মধ্যে অশোকের কাছে বাবার চিঠি আসে, সে দেশের বাড়িতে অশোককে বাবা যে ডেকে পাঠিয়েছে।
1: হ্যাঁ, পুলিশ কমিশনার ছিলেন তো, তিনি রিটায়ার করেছেন, এবার তিনি দেশে ফিরছেন এবং সেখানে তিনি ডেকে পাঠাচ্ছেন আর কি, যে যাওয়ার জন্য কদমডাঙ্গা।
0: এবং সেখানে দেখানো হচ্ছে আমরা একদম কাট্টু চলে যাই গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে। সেখানে কমল মিত্র, সেই চিরকালীন আমাদের রাজবাড়ি বাবা, কমল মিত্র বাবা এবং ছায়াদেবী মা, তো সেখানে তাদের মধ্যে কথোপকথন চলছে যে ছেলেকে যদি বাইরে পড়তে পাঠাতেও হয় তার আগে তার বিয়ে দিয়ে পাঠাবো, আর আমি তুমি চলে যাব আমাদের দেশের বাড়িতে, আমরা ওখানেই থাকব। তো এই কথা বলার পর আমরা দেখি কমল মিত্র একটি টাঙায় চড়ে, একটি দৃশ্যে দেখা যায় যে সে তার দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঝপথে তার বাল্য বন্ধু হরিহর পণ্ডিত তার সঙ্গে দেখা হয়ে যায় এবং হরিহর পণ্ডিত বলে, তুমি এত বড় কমিশনার, তুমি কি আর আমায় দেখলে এখন চিনতে পারবে, তাই আর তোমায় ডাকিনি। কিন্তু তাকে কমল মিত্র তার সাথে খুবই ভালোভাবে মিশে যায় এবং সে তিনি বলেন যে চলো তোমার বাড়ি যাই। বাড়িতে গিয়ে যখন তিনি ঢুকছেন তার ছেলেবেলার কথা তার মনে পড়ছে, এখানে আচার খেতাম, এখানে গুলি খেলতাম, এইসব মনে করতে করতেই কানে একটা গান ভেসে আসে।
1: না, তার আগে আরেকটা জিনিসও বলা দরকার যে ঝুলনেরও কিন্তু মানে বাড়ি হচ্ছে, মানে ঝুলনের কাকাই হচ্ছেন অ্যাকচুয়ালি এই অশোকের বাবার বন্ধু। তো ঝুলনও দেশের বাড়িতে এসেছে তাদের বাড়িতে পুজো, সেই পুজোটা করার জন্য,
0: রাধা মাধবের পুজো।
1: এবং অদ্ভুত, আসার আগেই অশোক বলছে যে রাসলীলায় তো মেতে থাকবে, তো ঝুলন বলছে আমার কৃষ্ণ তো এখানে। এবার তখন বলছে কে বলে, বুক ফাটে তো মুখ ফোটে না মেয়েদের, এই তো কেমন বলছে। তো ঝুলনও এখানে এসেছে আর ঝুলন গান গাইছে আর পূজোর সমস্ত সামগ্রী জোগাড় করছে, সেই গান বসে বসে শুনছেন অশোকের বাবা, কিন্তু তখনও পর্যন্ত কেউ কাউকে চেনেন না।

0: এই গান শুনেই ভীষণ পছন্দ হয়ে যায় অশোকের বাবার এই তার বন্ধুর ভাইজিকে, এবং তার নাম তিনি জানতে পারেন মহাশ্বেতা, এবং প্রথম দিন দেখা হওয়ার পরেই তাকে মা বলে ডেকে আসেন এবং একদম কথাই দিয়ে আসেন যে তোমার বাড়ির এই মেয়েকে আমি নিয়ে যাব। যদিও এই এই যে পুরো ঘটনাটা ঘটছে তার ভালো লাগা থেকে, এবং তিনি গিয়ে কিন্তু বাড়িতেও জানাচ্ছেন,
1: একটা ছোট্ট খটকা খালি রয়ে গেল এখানে যে হরিহর পণ্ডিত কিন্তু তাকে বলতে চেয়েছিলেন যে মহাশ্বেতার ডাকনাম ঝুলন, কিন্তু তিনি সেটা শোনার আগেই বললেন সে নাম যাই হোক না কেন আমার তাকে বড় ভালো লেগেছে। এইখান থেকেই কিন্তু ভুল বোঝাবুঝির শুরুটা হয়ে গেল।
0: এবং গিয়ে বলছেন যখন মার চরিত্রে ছায়া দেবী অসাধারণ, মানে সবসময় আগলে রাখা চেষ্টা করছেন যেমন ভাবে তার স্বামীকে তেমন ভাবে তার ছেলেকে পুরো সংসারটাকে। আর এই দিকে আরেকটি চরিত্র, সে হচ্ছে গীতাদি মানদা, হ্যাঁ মানে হরিহরের স্ত্রী, এবং তার ভীষণ হিংসে ভিতরে, তার মনে হচ্ছে যে আহা নিজের মেয়েও তো ছিল তার সঙ্গে কেন বিয়ে দিচ্ছ না, এবং আমরা পুরোটাতেই দেখতে পাবো তার কিন্তু এই চেষ্টা চলতেই থাকছে।
1: একদমই তাই, সেই চেষ্টাটা চলতেই থাকছে। আমরা এর পরবর্তীতে যখন দেখি যে এরপর তো বিয়ের কথা হয়ে যাওয়ার পর স্বরূপ দত্ত তো এসেছেন দেশের বাড়িতে,
0: ততদিনে কিন্তু তিনি ডাক্তারি পাস করে গেছেন এবং প্রথম থেকেই বলেছে আমি যা কিছুই করবো বাবা মাকে জানিয়ে করবো, সেই জন্য এই আশাটা নিয়ে তিনি কোথাও আসছেন। এবং তিনি আসার সময় খুব আনন্দে গান গাইতে গাইতে আসছেন, যদিও তারপরে যেভাবে এগোবে সেটা এই গানটা শোনার পরেই না হয় আমরা যাই।

0: ভীষণ আনন্দ করে সেই দেশে আসা হলো বটে, কিন্তু তারপর বাড়িতে এসেই অশোক জানতে পারে যে তার বিয়ে ঠিক হয়ে আছে,
1: এবং সে আপত্তি জানালেও তার বাবা সে আপত্তি শুনতে চায় না। তাকে খানিক জোর করেই পাঠানো হয় হরিহরের ভাইজিকে দেখবার জন্য। কিন্তু সেখানে গীতা দে, যেরকম মানদা তুমি যে চরিত্রটার কথা বললে, তিনি তো মহাশ্বেতার জায়গায় তার নিজের মেয়েকে সাজিয়ে গুছিয়ে অশোকের সামনে দাঁড় করিয়ে দেয়। অশোকের যথারীতি তাকে পছন্দ হয় না, সে যে কেউ হলেই পছন্দ হতো না, কারণ সে জুলনকে ভালোবাসে। এবং সে বাড়িতে এসে মাকে সে কথা জানায়,
0: না এসে মিষ্টি দেখে মিষ্টি খেতে চাওয়া এবং না পাওয়া, ছোট্ট ছোট্ট ক্যারেক্টার কিন্তু তার যে কি ডিটেলিং,
1: অসাধারণ সত্যি কথাই। আমাদের হাতে সময়টা বড্ড কম, তাই আমাদের একটু তাড়াতাড়ি এগোতে হচ্ছে। এবং যথারীতি সেই বিয়েতে অশোকের মত নেই, কিন্তু বাবার খুবই জোরাজুরি। এরই মধ্যে কলকাতায় অশোক এসে জানতে পারে যে ঝুলনেরও ওদিকে
0: বিয়ের
1: কথা চলছে, তার বিয়ে ঠিক হচ্ছে।
0: ঝুলনের যে দেশের বাড়ি সেইখানে তার বিয়ে ঠিক হচ্ছে,
1: সেখানে তার দেশে বিয়ে ঠিক হচ্ছে। এবার অশোককে এবং ঝুলন দেখা করে তারা নিজেরা স্থির করে যে অশোক ঝুলনের মায়ের কাছে গিয়ে কথা বলবে। যথারীতি সেটা বলে, এবং ঝুলনের মা এবং দাদা মানে তরুণ কুমার দুজনেই কিন্তু এই বিয়েতে রাজি হয়ে যায়, মত দিয়ে দেয়। কিন্তু মাঝখান থেকে গোলমালটা একটু পাকিয়ে ফেলে কৃষ্ণা। কৃষ্ণা অশোকের সাথে মজা করতে যায় এবং পেছন থেকে তার বাবাকে চিনতে না পেরে অশোক ভেবে সে বলে ওঠে, আমার সঙ্গে সম্পর্ক আর বিয়ে করবে অন্য কাউকে? এই কথা শুনে তো অশোকের বাবা
0: প্রচন্ড রেগে যান, এবং অশোকের বাবা কিন্তু কোথাও ধরেই নেন যে এই মেয়ে, আধুনিক পোশাক পরা এই মেয়ে, এ নিশ্চয়ই মানে ঝুলন, এবং যাকে তার ছেলে পছন্দ করে, এবং মোটেই তার সে তাকে পছন্দ হয় না। এবং কৃষ্ণাও ভয় পেয়ে পালিয়ে আসে বাবাকে দেখে আর কি। কিন্তু কে মানে এরপরে যেভাবে ঘটনাটা ঘটছে, অশোক তার সুশান্তকে বলে তার বাবার সঙ্গে গিয়ে কথা বলতে, এবং যখন তাদের এই বিয়ের প্রস্তাব দাদা দিতে যায়, যেহেতু কৃষ্ণাকে দেখে ঝুলন ভাবা হয়েছিল এবং তার সাজ পোশাক তার মোটেই পছন্দ হয়নি অত মডার্ন মেয়ের, তাতে করে বাবা বেশ রেগেই যান এবং বলেন, যদি পারো তাহলে এর মধ্যে একটা বিয়ে দিয়ে দাও বোনে, তাহলেই চলবে।
1: এবং সুশান্তকে যথেষ্ট অপমানই করে বাবা কমল মিত্র তাকে তাড়িয়েই দেন। সুশান্ত তাতে খুব অপমানে লাগে এবং সে বাড়িতে এসে স্থির করে, আমি ঝুলনের বিয়ে দিয়েই ছাড়ব, অশোকের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এভাবে কিন্তু দুজনের মধ্যে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব এসে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কৃষ্ণা কিছুতেই বিশ্বাস করতে রাজি ছিল না যে অশোক এরকম হতে পারে। ঝুলনও প্রথমে রাজি ছিল না, কিন্তু সে দাদার সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়।
0: আসলে কৃষ্ণার এটা ভাবার অন্যতম কারণ হচ্ছে, কৃষ্ণা দেখেছে যে তার জামাইবাবু কোশ্চেন সেট করেছেন, এবং সেই সময় যখন অশোক এসেছে তখন তাকে বলা হয়েছে এই যে এই খামের মধ্যেই কোশ্চেন পেপার আছে,
1: হ্যাঁ
0: তুমি নেবে নাকি? কিন্তু কি দৃঢ়তার সঙ্গে অশোক জানিয়ে দেয় যে না না, ওভাবে প্রশ্ন নিয়ে আমি পরীক্ষা দিতে চাই না। এইটা ওর ভীষণ ভালো লেগেছিল যে সামনে হাতের কাছে পেয়েও এই সততা সে দেখিয়ে দিয়েছে যে সে মোটেই কোনো কিছুতেই বিকোনোর মানুষ নয়, এবং যার জন্য সে ঝুলনকে ভালোবাসে বলে সে ওখানেই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে যে আমি বাড়ি ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো বাবার, কিন্তু বিয়ে যদি করতে হয় তাহলে আমি ঝুলনকেই বিয়ে করব।
1: একদমই। এবং এরপরে যেটা হয় ঘটনাচক্রে, অশোক কিন্তু তার বাবাকে পরিষ্কার জানিয়ে দেয় যে ঝুলন ছাড়া সে কাউকে বিয়ে করবে না, এবং বাবার সাথে তখন তার প্রায় সম্পর্কটা ছাড়াছাড়ির মুখেই পৌঁছে যায়। সে মাকে জানিয়ে যায় যে আমি ফিরে যাচ্ছি, আমি বাবার কথা রাখতে পারবো না, কিন্তু আমি ঝুলনকেও হয়তো আর বিয়ে করতে পারবো না।
0: এই যখন দুজনের মধ্যে এই টানাটানিটা চলছে, টানা পড়েন দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে কিন্তু কোথাও চাইছে বাড়ির কথা ভেবেই দূরে চলে যেতে, সেই সময়ের তাহলে একটা গান
1: শুনে নিই।

0: ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটে, সুশান্তরও বিয়ের কথা চলছে এবং সুশান্ত যেহেতু কৃষ্ণাকে পছন্দ করে এবং কৃষ্ণা সুশান্ত দুজনেই একে অপরকে পছন্দ করে, তাই কৃষ্ণার জামাইবাবু এবং দিদি এসেছেন সুশান্তর বাড়িতে বিয়ের কথা বলতে। তো এই পরিস্থিতিতে হরিহর মানে তাদের কাকা, সে তখন কলকাতায় উপস্থিত। তো সুশান্ত বলেন যে আমার তো কাকা এখানে উপস্থিত, তাই কাকার সাথে একটু কথা বলা জরুরি। এই কথা বলতে না বলতেই হরিহর সেখানে উপস্থিত হয়। তো সেখানে বিয়ের কথা চলছে এই সমস্ত হতে হতে হঠাৎই বলেন, এই তো আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, তার এখানে একটা বাড়ি আছে কলকাতায়, সে এসেছে তার ছেলের সঙ্গে দেখা করে সে চলে যাবে। তো সেখানে গিয়ে দেখলাম তো সে নেই, সে কোথাও একটা বেরিয়েছে, তাই ফিরে আসতে বাধ্য হলাম। এই ঘটনাটা বলতে বলতে আস্তে আস্তে এর মধ্যে তিনি বলেন যে আমি তো তার বাড়িতে গিয়ে দেখলাম তার চাকরটা সেখানে রয়েছে, সে চাকরই তো আমাকে এখানে পৌঁছে দিয়ে গেলে, এবার চাকরকে না যোগুদা। এইবার সুশান্ত চিনে গেল যোগুদাকে।
1: এর মধ্যে কিন্তু এদের দুজনের বিয়েও হয়ে গেছে, ঝুলন এবং অশোকের, এবং তারা যেহেতু বাবার কোনো সম্পত্তি নেবে না সেই জন্য আলাদা করে বাড়ি ভাড়া করেছে। অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তারা তাদের যে বৈবাহিক জীবন সেটা চালিয়ে যাচ্ছে, সংসারটা। এবং দাদা মাঝে মাঝে সেখানে যায়, দেখা করে আসে, এবং এইদিকে বাবা মাও তীর্থে বেরিয়ে গেছে।
0: হ্যাঁ,
1: গিয়ে দেখা যখন পাচ্ছে না, যে যখন জানতে পেরেছে যে বাবা মা এসেছে।
0: একটু ছোট্ট ইন্টারাপ্ট করছি তোমাকে, বিয়েটা কিভাবে হলো না, তা অশোকের মা একটি চিঠি পাঠিয়েছিলেন সুশান্তকে, সেখানে তিনি বলেছিলেন যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তোমরা যদি মনে করো রাজি থাকো তাহলে ওদের চার হাত এক করে দাও।
1: একদম। আর এইভাবে বিয়ে হয়েছে তাদের, এবং তারা যখন জানতে পারে যে বাবা মা এসেছেন কলকাতায়, ওই বাড়িতে উঠেছেন, দুজনে মিলে ছুটেও যায়, কিন্তু বুঝতে পারেন যে তারা তীর্থে বেরিয়ে গেছেন। তো যাই হোক, তীর্থ তীর্থ করে যখন ঘুরে টুরে আসছেন, এরই মধ্যে আবার একখানা চাকরি পেয়ে তখন অশোক চলে গেছে বেনারসে, এবং ওখানে বাবা মা ঘুরতে ঘুরতে হঠাৎই আবারও এই গানটা তাদের কানে যায়,
0: প্রভুজি তুমি দাও দর্শন।
1: এই গানটা শুনে টাঙাটা থামিয়ে

0: দেন বাবা এবং বলেন যে চলো তো দেখে আসি। বলে ঢুকে দেখছেন যে আরে এ তো সেই মেয়ে মহাশ্বেতা যাকে তিনি পছন্দ করেছিলেন। মাকে বলেন দেখো এই মেয়েকে আমি পছন্দ করেছিলাম, তোমার ছেলে রেখে পছন্দ হলো না। মাও খুব অবাক, কারণ এইরকম মেয়েকে না পছন্দ হওয়ার মতো কিছু নয়। এবং যখন ওনারা গিয়ে ঘরে বসছেন তখন হঠাৎই মায়ের চোখে পড়ে তার ছেলে আর ছেলের বউয়ের একটা ছবি
1: ছবি এবং সেখানেই চমক, সেখানেই গল্পের টুইস্ট একদম শেষে। বাবাকেও সে ছবি তিনি দেখান এবং যখন তনুজাকে মানে ঝুলনকে ডেকে জিজ্ঞাসা করা হয়, ঝুলন বলেন ইনি তো আমার স্বামী, তখন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং আমরা একটা মধুরেণ সমাপয় দেখতে পাই যে মিলমিশ হয়ে যায় পিতা পুত্রের মধ্যে।
0: ঠিক এই যে আর এক পিতা পুত্রকে আমরা দেখছি, অনুপ কুমার এবং অনুপ কুমারের বাবা। হ্যাঁ, গোবিন্দ ঘোষ যখন বিয়ে করতে এসেছে সেই সময় বাবা এসে যখন দেখছেন, দেখে তনুজাকে দেখার পর বলছেন ভালোই হয়েছে এর সঙ্গে বিয়ে হয়নি, এ মেয়ে এর সঙ্গে বিয়ে হওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, মানে দুজনের সম্পর্ক যে একজন যেরকম সে কিরকম ময়ূরের মতো পুচ্ছ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এইটা তার বাবাও কিন্তু পছন্দ করছেন না।
1: একটু ছবির গানের কথা বলতে ইচ্ছা করে। প্রণব রায়ের কথা আমরা জানি, এই ছবির প্রত্যেকটি গান প্রণব রায়ের কথায়, অসম্ভব সুন্দর লিরিক্স, তার সাথে পবিত্র চট্টোপাধ্যায়ের সুর, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া গান, প্রতিটা গান অসাধারণ। আর সবথেকে যেটা এই ছবির অ্যাসেট সেটা হচ্ছে সিম্পলিসিটি, এত সাদা মাটা, সহজ সরলভাবে, অথচ কত কত জটিলতা আছে।
0: ঠিকই, তুমি ভাবো না যোগুদা যখন প্রথম জানছে যে বন্ধুর বোন বন্ধু হয়, কি বিষয় যে বন্ধুর বোন বন্ধু হয়, বোন হয় না, এই যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ছোট্ট ছোট্ট করে গড়ে তোলা অত্যন্ত যত্নের সঙ্গে পরিচালক সেই কাজটা করেছেন।
1: অনুপ কুমারের চরিত্রটি, জহর রায়ের চরিত্রটি, প্রত্যেকটা চরিত্র
0: সত্যি কথা বলতে এই ফিল্ম আপনি যখনই দেখবেন আপনার মুখে একটা হাসি ফুটে উঠবেই। আসলে ইচ্ছে ছিল এই ফিল্মটা নিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে আপনাদের সঙ্গে কথা বলার, কিন্তু যেটা আজকে 3:10 থেকে আমরা দিল্লি কেন্দ্রের অনুষ্ঠানের জন্য চলে যাব, আবার ফিরে আসবো অবশ্য 3:30। তাই সিলভার স্ক্রিনে ছোট্ট করে আজকে পিতা পুত্র এই ফিল্মটাকে আমরা দেখলাম। আর পিতা পুত্র মানে যে গানটা ছাড়া সম্ভবই না সেই গানটা নিশ্চয়ই, আসলে প্রত্যেকটা গানই কিন্তু
1: প্রত্যেকটা গানই সুন্দর একদম।
0: এবং দেখো এই প্রত্যেকটা গান কিরকম সিচুয়েশনটাকে এগিয়ে গিয়ে দিয়েছে।
1: হ্যাঁ, একেবারে একটা করে গান হচ্ছে আর গল্পটা একটু করে এগিয়ে যাচ্ছে, আমরা এটাই কিন্তু দেখেছি এত সুন্দর করে। আর সবথেকে যেটা শেষে বলতে হয়, অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনা, তার সঙ্গে এডিটিং, ছবির কি অসাধারণ সম্পাদনা,
0: একদম
1: এত সুন্দর সম্পাদনা দেখা যায় না।
0: সবটা মিলিয়ে একটা সুন্দর ঝকঝকে একটা ছবি,
1: পরিষ্কার ছবি।
0: হ্যাঁ, যে ছবি অনায়াসে পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এবং যে ছবি যে বয়সেরই হোক না কেন সে রিলেট করতে পারে। আমরা হয়তো একটু বেশি রিলেট করতে পারি কারণ আমরা এই ধরনের মানুষগুলোকে আশেপাশে দেখেছি।
1: ঠিক,
0: আমাদের থেকে ছোট যারা তাদের হয়তো এখন খুঁজতে একটু
1: অসুবিধা,
0: কিন্তু আমরা এরকম কমল মিত্র টাইপও দেখেছি, আমরা আবার নানান চরিত্রকেই দেখেছি টুকরো টুকরো করে।
1: সব থেকে শেষ ডায়লগটা আমি খালি একটু উল্লেখ করব, হতভাগা আগে বাপ হ তবে বুঝবি বাপের কষ্ট কি,
0: এটা তো মানে চিরন্তন, আমরা প্রত্যেকে এটা শুনে বড় হয়েছি এবং আমরাও পরবর্তীতে এই ধরনেরই ডায়লগ যখন বলি তখনও আমাদের এটাই মনে হয় যে আরে সত্যি তাই, যখন এই পরিচয়টা পাওয়া যায়, যখন এই জায়গায় যাওয়া যায় তখনই বোঝা যায় দুঃখ কষ্ট বা ভালো লাগাটা কোন লেভেলের,
1: আবেগটা কোন জায়গায়।
0: একদম
2: তোমার মিষ্টি

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আমরা যোগ বিয়োগ ছবি থেকে গান শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, এবং যার সুরে এই গান আমরা শুনছিলাম আজ তার জন্মদিন। আমরা প্রথম পর্বেই বলেছিলাম যে আজ বিবালসারার জন্মদিন, এবং আমরা দ্বিতীয় পর্বে এসে তার জন্মদিন একটু কিছুটা সময় অন্তত তার সুরে সুরে আমরা থাকব। বিবালসারা, আমরা এই নামেই তাকে চিনি। 1922 জুন মানে আজকের দিনে মুম্বাইতে, অধুনা মানে তৎকালীন বোম্বাইতে তার জন্ম। একজন আপাদমস্তক মিউজিশিয়ান, একজন শিল্পপ্রেমী মানুষ, যিনি কিনা একটি পারসি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল ভিয়েস্তাব আর্দেসির বালসারা, যে নামটা আমরা প্রায় জানিই না, তাই না?
1: আমরা বিবালসারা হিসেবেই তাকে জানি,
0: আমরা বিবালসারা হিসেবেই তাকে জানি। এবং তার প্রথম যে সঙ্গীত গুরু, তার মা, তার মায়ের কথাই বলবো, নাজামাই, নাজামাইয়ের কাছেই কিন্তু তার সঙ্গীত শিক্ষা। এরপরে তিনি তার নিজের কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, পড়াশুনোর শেষে বিভিন্ন কাজ করেওছেন।
1: 15 বছর বয়সেই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন এবং কাজের চেষ্টায় মিলিটারি ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে তার কাজ কি হয়েছিল না, ঘোড়াকে স্নান করানো। মজা হচ্ছে এই যে ভিয়েস্তাব, এই কথাটার অর্থ হলো তেজি ঘোড়া।
0: হ্যাঁ,
1: তো দেখো প্রথম কাজটাও সেই ঘোড়া দিয়েই তার শুরু।
0: একদম,
1: যদিও তেজি ঘোড়া বললে আর তাকে যে মানুষটাকে আমরা চোখের সামনে দেখেছি, দেখতে পাই, সেখানে একটা তো সৌম্যদর্শন তিনি এবং ভীষণ শান্ত একজন মানুষ, তো তার সঙ্গে সেটা না গেলেও যদি ঘোড়ার সঙ্গে সেই মিল, সেই তেজি ব্যাপারটাকে আপনি পেতে চান, তাহলে কিন্তু তার মনের দিক থেকে, তার ইচ্ছের দিক থেকে আপনাকে দেখতে হবে। তিনি মনে মনে কিন্তু ভীষণ দৃঢ় ছিলেন কি কাজ করতে চান এবং কি কাজ করতে চান না। এই যে কোয়েল বলল যে পুরোটাই মানুষটাই একজন মানে মিউজিক্যাল ম্যান, সত্যি কথাই তাই, তিনি যেন মিউজিকের জন্যই নিবেদিত প্রাণ ছিলেন। এইবার আমরা যে গানটা শুনব, সেই গানটা বলা যায় তার তার ভীষণ কাছের দুজন শিল্পী, তাদের কণ্ঠে শুনব। আগে শুনে নিই, তারপর এসে বলছি যে যখন তিনি কলকাতায় এলেন এবং কলকাতায় এসে প্রথম এদেরই মধ্যে থেকে একজনের সঙ্গে কিন্তু তিনি কাজ করেছিলেন।

সঙ্গীতকে নতুন করে পাওয়ার জন্যই 1954 সালে তিনি জাস্ট একটা শার্ট আর একটা প্যান্ট কাগজে মুড়ে কলকাতায় চলে এসেছিলেন, আর পকেটে ছিল 3টে টাকা। এবং এইখানে এসে তার যেটা ইচ্ছে ছিল যে তিনি দেখা করবেন জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে এবং তার সঙ্গে কাজ করতে চান। তো প্রথমে গিয়ে রেডিও অফিসে তাকে যখন পাওয়া যায় না, তারপর একজন ভদ্রলোক তাকে পৌঁছে দেন ন্যাশনাল অর্কেস্ট্রাতে। সেইখানে জ্ঞানপ্রকাশবাবু তখন ব্যস্ত ছিলেন গানের রিহার্সালে, পরের দিন গানটার রেকর্ডিং হবে। তো ভিএসতাপকে সবাই মিলে জোর করে বসিয়ে দেন পিয়ানোয়, কারণ ততদিনে সবাই জানে যে ভিএসতাপের আঙুল সেখানে জাদু আছে। এবং সেই দিন শিল্পী

0: ছিলেন কিন্তু সত্যনাথ মুখোপাধ্যায়। আমরা এখন যে গানটা শুনলাম সেই পথে যাই চলো, উৎপলা সেন এবং সত্যনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, শ্যামল গুপ্তের লেখায়, ভিভালসারার সুরে। তো সেই দিন প্রথম দেখা হয়েছিল যার সঙ্গে, তিনি কিন্তু সত্যনাথ মুখোপাধ্যায়, তবে সঙ্গে ছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়। অগ্নিপরীক্ষা ফিল্মের সেদিন মানে সুর হচ্ছিল এবং সেখানে সবাই মিলে রিহার্সাল করছিলেন, সুরকার অনুপম ঘটক। তো সেইখান থেকে কিন্তু শুরু হলো এই তার যাত্রা। এবং ভিভালসারাকে সত্যি কথা বলতে আমাদের সকলের সঙ্গে পরিচিত করানোর জন্য যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন উৎপলা সেন, যাকে তিনি গুরুমা বলতেন, এবং গুরুমা তাকে কি বলে ডাকতেন, পারসি বাবা।
1: ভিভালসারার হাতে যে পিয়ানো জাদু ছিল সেটার পেছনে কিছু কিন্তু ছিলেন হিলদাফেল্ড, জার্মানির সঙ্গীত বিশারদ, তার কাছেই তার পিয়ানোর শিক্ষাটা। আমরা ভিভালসারা বলতে প্রথমেই যে মিউজিক ইনস্ট্রুমেন্টটাকে বুঝি সেটা পিয়ানো অ্যাকর্ডিয়ান। এছাড়া আরও অনেক ধরনের বাদ্যযন্ত্র তিনি বাজাতে জানতেন। ওই যে ঘোড়ার কে স্নান করানোর কাজটা তার পছন্দ হলো না, সেটা কিন্তু তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যেখানে তিনি কাজ নেন সেটা কিন্তু একটা পারসি বিয়ে বাড়িতে জ্যাজ বাজানোর কাজ, মানে ওই মিউজিকটাকে ভালো লাগাটা বরাবরই ছিল। তাই ওই জায়গাটা থেকেই কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে কোথাও কেরিয়ারটা সেদিকেই টার্ন করে গেল তার। আমরা ভিভালসারার সম্পর্কে কথা বলছি, তার সুরে গান শুনছি, উৎপলা সেনকেও শুনলাম যাকে তিনি গুরুমা বলতেন, কিন্তু আরও একজনকে শুনতে ইচ্ছা করছে, তিনি বনশ্রী সেনগুপ্ত।
0: ঠিক, এখন তার এই গান শুনি। এবং সত্যি কথা বলতে এইটুকু সময়ের মধ্যে এরম মাপের একজন মানুষকে শ্রদ্ধা জানানো সত্যিই মুশকিল, তবু যতটুকু তার সুরের মধ্যে থাকা যায়।

0: এমন একটা গানের সুর তিনি তৈরি করলেন এই গানটার মাধ্যমে যে বনশ্রী সেনগুপ্তকে অরণ্য রানী বলেই অনেকে সেই সময় ডাকতে শুরু করে দিয়েছিলেন।
1: একদমই, আমরা বিবাল সারার কথায় তাঁর সুরে তাঁর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাচ্ছিলাম এতক্ষণ, কিন্তু আজকে আরও একজনকে আমাদের শ্রদ্ধা জানানোর কথা, এবং সেটাও কিন্তু খুব জরুরি।
0: একদম, আজকে তাঁরও জন্মদিন, এবং যখন রূপলী পর্দায় আপনি অন্ধকার সিনেমা হলে বসে তাকে দেখেন বা না দেখলেও তার ভয়েসটা শুনলেই মোটামুটি কেঁপে ওঠেন, আজ তাঁর জন্মদিন।

0: এই বৈদ্যনাথকে কি আপনি ভুলতে পারেন বলুন তো? ওরম বড় বড় চোখ আর ওই কণ্ঠস্বর যখন আপনার কানের কাছে আসবে, তার সঙ্গে তার অভিনয়, মানে দাপটে যতক্ষণ তিনি থাকতেন পুরো দাপটে অভিনয় করতেন স্ক্রিন জুড়ে। অমরীশ পুরী, আজকে তাঁর জন্মদিন।
1: একদমই, অমরীশ পুরীকে না আমরা প্রধানত নেগেটিভ চরিত্র হিসাবেই বলিউডে পেয়েছি, এটা যেমন সত্যি, কিন্তু কিছু কিছু জায়গায় তাকে ক্যারেক্টার রোলেও আমরা পেয়েছি, যেগুলো কিন্তু আমার মনে হয় যে ওই নেগেটিভ চরিত্রগুলো আমাদের কাছে পপুলার বেশি, কিন্তু ক্যারেক্টার রোলে উনি অনেক বেশি সপ্রতিভ।
0: একদম, এবং অন্যান্য মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তিনি যখন নিয়ে আসতেন পর্দায়, সেটাকে আপনি বিশ্বাস করতে বাধ্য হতেন। মোগাম্বো খুশওয়া, এই যে একখানা ওনার এই লাইন, সেটাই এত বছর ধরে আমাদের প্রত্যেকের মধ্যে, কিরকম দেখুন, সবাই এই লাইনটার সঙ্গে আমরা পরিচিত।
1: একদম একদম।
0: বা ধরুন ডিডিএলজে, যা সিমরন দিলে আপনি জিন্দেগি,
1: একেবারেই, মানে কোথাও কোথাও তিনি রাজভারী বাবার চরিত্রেও অভিনয় করেছেন। আবার তুমি যদি দেখো, আমরা সলাখেতে তার যে চরিত্রটা ছিল, বা আরও সানি দেওয়ালের সঙ্গে বেশ কিছু ছবিতে যেখানে তিনি তার বাবার ভূমিকায় অভিনয় করেছেন, জাল বলে একটি ছবি ছিল আমার মনে পড়ছে, সেখানেও সানি দেওয়ালের বাবার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। একেবারে অন্য ধরনের অমরীশ পুরীকে আমরা সেখানে দেখতে পাই।
0: অমরীশ পুরী আসলে মানে যেটা শোনা যায় যে উনি যখন অভিনয় করতেন তখন ওনার একটাই শর্ত থাকতো পরবর্তীতে, যে নায়কের থেকে এক টাকা হলেও ওনাকে বেশি দিতে হবে পারিশ্রমিক। মানে এই এই যে একটা জায়গায় দাপটের সঙ্গে কাজ করা এবং নিজের জায়গাটাকে বুঝিয়ে দেওয়া অন্যকেও, যে তিনি ঠিক কি করতে পারেন বা না পারেন, সেটা যদিও দেখলে তাকে এমনটা মনে হলেও, ওনার যারা সহকর্মী তারা কিন্তু সবাই বলতেন যে যে কোনো অসুবিধে উনি কিন্তু পাশে দাঁড়িয়ে যেতেন।
1: একদমই একদমই তাই। এবং এই মানুষটি মূলত কিন্তু থিয়েটারের মানুষ ছিলেন, নাটকের জগতের লোক ছিলেন, এবং যার জন্য 1979 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও ওনার ঝুলিতে সেই বছর ছিল। এছাড়াও আরও বহু বহু বহু পুরস্কারে তিনি সারা জীবনে ভূষিত হয়েছেন, এবং তার সঙ্গে একটা অদ্ভুত সুন্দর মনের মানুষও ছিলেন।
0: ঠিক তাই। আজকে তাঁর জন্মদিন, আজ তাঁর জন্মদিনে FM গোল্ডের পক্ষ থেকে আর ঝুমুর আর কোয়েলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আসলে এই মানুষগুলোই ছিলেন বলে আমাদের সুরের আকাশ, আমাদের এই অভিনয়ের আকাশ, এগুলো এত উজ্জ্বল, এত জ্বলজ্বল করে আছে।
1: একদমই। আমরা আজকে অমরীশ পুরীকেও তার ছবির গানে গানেই শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে যে ছবিটার কথা মনে পড়ছে সেটা কোয়েলা। আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে আর অন্য কোনো ছবিতে অমরীশ পুরীর মেকআপ এই রকম দেখা যায়নি, এবং তার সাথে অভিনয়ও। যে গানটা শুনবো সেটা কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এই গানটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব, তাই তো?
0: হ্যাঁ, কালকে আবার আসছি। আজকের মন খারাপ নিশ্চয়ই কালকে অনেকটা পূরণ করে দেওয়া যাবে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে অন্যান্য বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি ও সহায়িকা এবং আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পরিষদ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার তৈরি করা হবে। এজন্য চলতি অর্থবছরের বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্প ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র 1.5 মাসের সীমিত সময়ের মধ্যেই সরকার এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম 4 মাস ভোট অন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত 8 মাসের বাজেট তৈরির সুযোগ ছিল। নতুন নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ইউপিএসসিকে অনুসরণ করবে। নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
1: পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: রাজ্য বাজেটের বেশ কিছু জায়গা অস্পষ্ট বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, বাজেটে যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনায় ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কারা যোগ্য তার কোনো ব্যাখ্যা দেওয়া নেই। রাজ্য বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবাসী সান্ধ্য বিভাগের সহকারী অধ্যক্ষ বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর প্রসেনজিৎ মুখার্জি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির প্রশংসা করেছেন।
2: এই বাজেটে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হল সকল সরকারি এবং আধা সরকারি ও পেনশনরত কর্মচারীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা, যা 18 থেকে 20% বৃদ্ধি করে 38% করা হয়েছে। এই সরকার কিন্তু 44,948 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম প্রভৃতি তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নয়ন।

0: উন্নয়নের একটা বিশেষ দিক বলে আমরা মনে করছি।
1: ক্ষুদ্র চা চাষীদের কেন্দ্রীয় সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেছেন, শুধু চা বাগান নয়, উত্তরবঙ্গের সামগ্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই বাজেট।
2: প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, সেটা শুরু হয়ে যাবে। 314 কোটি টাকা বরাদ্দ হয়েছিল 2021-22 কেন্দ্রীয় বাজেটে। আশা করি যে মহিলা শ্রমিকদের, বিশেষ করে ডুয়ার্স, তরাই এবং দার্জিলিং এর, তারা এবং তাদের ডিপেন্ডেন্টরা যাতে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোগত দিক দিয়ে এই প্রধানমন্ত্রী চা প্রোৎসাহন কেন্দ্রে 314 কোটি টাকা যদি ঠিকঠাক খরচা করা যায়, তাহলে কিন্তু উত্তরবঙ্গে একটা নতুন দিগন্তের সৃষ্টি হবে।
1: ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তার নিজের দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণের প্রস্তাব। চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করতে চলেছে। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। কল্যাণীর কাছে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য 1,500 একর জমি চিহ্নিত করা

0: হবে। বিজেপি এই বাজেটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেনে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় একটি বাজেট প্রস্তাব পেশ করেন। একটি প্রতিবেদন।
1: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে সবথেকে বড় ঘোষণা ধান চাষীদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3,000 টাকার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3,699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8,665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা জানিয়েছে সরকার। স্নাতক যুবকদের প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকদের প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রকল্প ভিত্তিক কর্মী ও স্বল্প বেতনের কর্মীদের ভাতা বাড়িয়েছে বাজেট ঘোষণায়। আশা কর্মী ও ICDS কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও 5,000 টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। NVF, হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অতিরিক্ত 2,000 টাকা করে ভাতা বৃদ্ধির কথা বাজেটে প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ। আগামী 1 অক্টোবর থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত DNS স্লিপ পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে।
2: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে।
0: সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। মহিলাদের সুরক্ষায় জোর দিয়ে প্রতিটি মহকুমায় 1টি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক গড়ে তোলা হবে। গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিদ্যুৎ সংযোগ, পাখা ও ওয়াটার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হরিপাল, বামনগোলা, ফারাক্কা।

0: নিখাজ হালদা মানবাজারের হাসপাতালগুলিকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা, দার্জিলিং ও ফারাক্কায় তৈরি করা হবে ট্রমা সেন্টার। মুর্শিদাবাদ জেলায় বিডি শ্রমিকদের হাসপাতালে আধুনিকীকরণের পাশাপাশি সুন্দরবনে চালু করা হবে মোটরবোট অ্যাম্বুলেন্স। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা।
1: নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে, নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে।
0: চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করবে। চা পর্যটন নীতি ও চা বাগানে 30% জমি ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, অন্তর্ভুক্ত করা হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অধীনেও। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোরের ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এলাকায় যানজট দূষণ কমাতে শালিমার গার্ডেন ব্রিজের মধ্যে রোরো টার্মিনালের নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় গড়ে তোলা হবে টেগোর কালচারাল সেন্টার। দুর্গাপুজোর বিশ্বব্যাপী আবেগকে মান্যতা দিয়ে অর্থমন্ত্রী পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরুর কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষে প্রথম 4 মাস ভোটন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত 8 মাসের বাজেট তৈরির সুযোগ ছিল।
2: এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোটন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি আজকের রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বাজেটকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী বলে দাবি করেন। তিনি জানান, ক্ষমতায় আসা 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার বিষয়ে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কাজ আজ শুরু হল।
3: সরকার গঠন হবার 45 দিনের মধ্যেই এই সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের যে প্রাপ্য ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই তার উপরে কাজ শুরু করবেন এবং কেন্দ্রের হারে আমরা এই রাজ্যে ডিএ দেব।
0: আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত করা হবে বলে তাঁর আশা। অন্যদিকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরেই তাদের বক্তব্য জানানো হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হলেও কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাজেটকে অন্তঃসারশূন্য বলে ঘোষণা করেছেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় আজ এক বৈঠকে স্পেশাল সেশন নামক এই বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। সহ সভাপতি করা হয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষের মতো প্রাক্তন মন্ত্রীদের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এদিকে উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
4: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ।
5: ঘড়ির কাটা বলছে 8:53, সময়টা আপনার।

0: কারণ কথা বলবেন আপনি আর আপনার কথা শুনবো আমরা। অনেকদিন পরে আমি থেকে আমরা হতে পেরেছি, মানে আজকে আমার সঙ্গে আরও একজন রয়েছে, খুব প্রিয় আপনাদের, আমারও খুব প্রিয় একজন দেবারতী রয়েছে আমার সঙ্গে, এবং আমি মনীষা রয়েছি স্টুডিওর এ প্রান্তে।
1: আর যে বিষয়টা আজকে রাখা হয়, অর্থাৎ একটা আমাদের মনোমত বিষয়, কিন্তু সেটাতে অবশ্যই আপনারা কথা বলেন, আপনারা হোয়াটসঅ্যাপ, এস এম এস সবটা করতে পারেন, অর্থাৎ জানাতে পারেন।

0: হয় আপনার, অনেক দরকারি বিজ্ঞাপন থাকে, আবার ঠিক তেমনই অনেকগুলো বিজ্ঞাপন বড্ড বেশি বিরক্তির কারণও হয়ে ওঠে। আপনার কি মনে হয় আপনি জানাতে পারেন আমাদের 9903 05 999 নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে, এবং সেই সাথে আমাদের যে টেলিফোন নাম্বার রয়েছে 2248 8085, আর আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্ট শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আপনাদের কথা।
1: আপনাদের কথা জানাবেন আপনারা, আর শুনব মনীষা আর দেবারতী দুজন মিলে। ফোন ইতিমধ্যেই ব্লিঙ্ক করছে, দেখে নেব কে আছেন ফোনে।
0: নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: হ্যালো, না, কেউ একজন ছিলেন সম্ভবত, তিনি এই মুহূর্তে নেই, তবে যারা আসছেন তারা অবশ্যই, হ্যাঁ আবারও কেউ আছেন, দেখে নেব কে আছেন।
0: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো হ্যালো
1: হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলুন,
2: একটু জোরে কথা বলুন,
1: হ্যাঁ হ্যালো, আপনি রেডিও সেটটা মিউট করুন আগে, না এভাবে কথা বলা যায় না, যারা আসছেন তারা নিয়ম জানেন, রেডিও সেট মিউট করে ফোন করতে হয়, তবেই কথা বলা যায়।
0: একদমই তাই, দেখি বরং না, আবারও টেলিফোন আসতে আসতে চলে গেল। আমরা অবশ্যই আসব, আপনাদের সঙ্গে কথা তো বলবোই টেলিফোনে, এবং সেই সাথে SMS, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কমেন্ট সবই আছে। দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে আছেন?
2: নমস্কার বন্ধু, কে আছেন? হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: নমস্কার দি, সুস্মিতা দি আর দেবারতী?
1: না, মনীষা আর দেবারতী আছি।
2: ও মনীষা, ভুল হয়ে গেছে, মনীষা দি তো প্রত্যেক সোমবারই তো আসেন।
1: তাই এরকম অবস্থাই হয়েছে আমার।
2: হ্যাঁ দিদি তো প্রত্যেক সোমবারই আসেন, আর এবারে দেবারতী নতুন এসেছে সোমবার।
1: হ্যাঁ আপনাদের যাতে ভালো লাগে তাই ওকে আনা হয়েছে।
2: হ্যাঁ ভালো হয়েছে, থাকা তো ভালো না?
1: হ্যাঁ বলুন, আজকের বিষয়টা নিয়ে বলুন।
2: নমস্কার দিদি, নমস্কার, বলছি আজকে বিষয়টা, আপনারা বললেন যে, যা ভুলে গেলাম দিদি, আরেকবার বলুন তো,
1: বিজ্ঞাপন কি বিরক্তিকর নাকি প্রয়োজনীয়?
2: হ্যাঁ বিরক্তিকর হয়, আবার প্রয়োজনীয় দরকারিও, দরকারও হয় অনেক সময়, দরকার দরকারি মানে বিজ্ঞাপন আসেও। হ্যাঁ এটুকু বললাম দিদি, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা বরং চোখ রাখি আমাদের যে হোয়াটসঅ্যাপ কমেন্ট রয়েছে সেখানে,
1: একটু ফেসবুকের দিকে চোখ রাখি।
0: বেশ, হ্যাঁ সেটা অবশ্যই, ফেসবুক পেজগুলোতে তো আমাদের অবশ্যই চোখ রাখতে হবে। দেখি উত্তম দালাল কি লিখছেন। প্রিয় দেবারতী ও মনীষা দিদি ভাই, আমি 90-এর দশকে যখন যৌবনে পা রেখেছি তখন দূরদর্শনের অনুষ্ঠানগুলোতে বিজ্ঞাপনে দেখতাম পরিবারের সুরক্ষা কবচ হলো বিভিন্ন মাজন, ডেটল বা অ্যান্টিসেপ্টিক ক্রিম ইত্যাদি ইত্যাদি। যারা এই বিজ্ঞাপনগুলোতে অভিনয় করতেন সেই পরিবারগুলোর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে টিভির পর্দায় তাকিয়ে ভাবতাম, না জানি ওই পরিবারগুলো কত সুখী, অসাধারণ সব বাথটাব সকালে সাবান মেখে স্নান করে বার হয়, তাদের গা থেকে ভুরভুর করে বার হয় সুগন্ধ, তাঁদের দাঁতগুলো সত্যি টগর ফুলের কুঁড়ির মতো, তাদের সংসারে নেই কোনো ক্ষোভ গ্লানি কষ্ট, সাত সকাল থেকে খিটির মিটির কিছু নেই, মোদ্দা কথা তাদের জীবন এই পৃথিবীতে থেকেও স্বর্গলোকের, হয়তো মা দুর্গার থেকেও হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ আমি ওগুলোই ভাবতাম, কিন্তু তারপর নিজের শ্যাওলা পড়া দেয়ালের সেলফে রাখা সাবান মেখে বাসন ভালো মাজন দিয়ে দাঁত মেজে জীবনের প্রতি পদক্ষেপে ক্যাভিটিতে হোঁচট খেতে খেতে সত্যি আবিষ্কার করে ফেললাম ওই লোক দেখানো জীবন সব মিথ্যে, সব গুলবাজি তথা বিরক্তিকর। আজ জীবন সাহান্যে পৌঁছেও সেই ট্র্যাডিশন সমানতালে চলতে দেখছি যা খুবই অস্বস্তিকর। বিশেষ দ্রষ্টব্য ব্যক্তিক্রম অবশ্যই আছে, তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনায় উত্তম দালাল খরসরে বেগমপুর হুগলি থেকে।
1: চমৎকার একটা মেসেজ করেছেন, বেশ মজায় ঠাসা একটা মেসেজ। ফোন লাইন ব্লিঙ্ক করছে কিনা দেখে নেব, তবে তার আগে একটু হোয়াটসঅ্যাপের দিকেও নজর রাখব। হোয়াটসঅ্যাপে কে আছেন একটু দেখে নি। হোয়াটসঅ্যাপ করেছেন আজিম মণ্ডল ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে।
0: বেশ,
1: আজিম লিখছেন, বিজ্ঞাপন প্রয়োজনীয় না বিরক্তিকর? সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ হাতে নেওয়া থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে মোবাইলের স্ক্রিন স্ক্রল করা, প্রতিটি মুহূর্তে আমরা বিজ্ঞাপনের মুখোমুখি হই। আধুনিক জীবনের সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে যে একে সম্পূর্ণ এড়িয়ে চলা অসম্ভব। তবে প্রশ্ন

0: প্রশ্ন থেকে যায়, বিজ্ঞাপন কি আমাদের জীবনের জন্য সত্যি প্রয়োজনীয়, নাকি এটি কেবলই এক বিরক্তিকর উপাদান? বিজ্ঞাপনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হলো এটি তথ্যের আদান প্রদান সহজ করে দেয়। বাজারে নতুন কি পণ্য বা পরিষেবা এলো, কোন প্রযুক্তির কি সুবিধে, তা আমরা বিজ্ঞাপনের মাধ্যমেই জানতে পারি। শুধু ব্যবসা বাণিজ্য নয়, পোলিও টিকাকরণ, রক্তদান শিবির বা পরিবেশ সচেতনতার মতো বহু সামাজিক বার্তা বিজ্ঞাপনের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছয়। এছাড়া বিনোদন জগৎ এবং সংবাদ মাধ্যমগুলো টিকে থাকার নেপথ্যেও বিজ্ঞাপনের বড় অর্থনৈতিক ভূমিকা আছে। বিজ্ঞাপনের উপার্জনের উপর ভিত্তি করেই বহু প্ল্যাটফর্ম আমাদের বিনামূল্যে কন্টেন্ট উপহার দেয়। তবে মুদ্রার অপিঠের মতোই বিজ্ঞাপনের একটি অত্যন্ত বিরক্তিকর দিক আছে। বর্তমানে বিজ্ঞাপনের আধিক্য মানুষের ধৈর্যের সীমা পরীক্ষা করে। ইউটিউবে কোনো প্রিয় গান শোনার মাঝে, টেলিভিশনে টানটান উত্তেজনার কোনো খেলা দেখার সময়, কিংবা কোনো গুরুত্বপূর্ণ খবর পড়ার মাঝে হুটহাট বিজ্ঞাপনের অনুপ্রবেশ অত্যন্ত যন্ত্রণাদায়ক। অনেক সময় চটকদার ও অতিরঞ্জিত প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়। ক্ষতিকারক বা নিম্নমানের পণ্যকেও এমনভাবে উপস্থাপন করা হয় যা দেখে মানুষ অপ্রয়োজনীয় জিনিস কিনতে প্রলুব্ধ হয়। ডিজিটাল মাধ্যমে মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ট্র্যাক করে জোরপূর্বক বিজ্ঞাপন দেখানো এখন বিরক্তিকর অন্যতম কারণ। আজিম মন্ডল লিখছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে।
1: বেশ, আমাদের আবারও টেলিফোনে বন্ধুরা চলে এসেছেন, দেখি কে রয়েছেন সঙ্গে।
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি শ্যালখুল থেকে অশোক দত্ত বলছি। যদিও আমার ঘরে টিভি নেই, তা আমি কোথাও টিভি দেখতে গেলে ধরুন একটা সিনেমা হচ্ছে, এমন জায়গায় বিজ্ঞাপন দেয় মানে মেজাজটাই খারাপ হয়ে যায়। প্রচুর বিজ্ঞাপন, এত বিজ্ঞাপন শুন, বিজ্ঞাপন ভালো আকাশবাণীতেও তো বিজ্ঞাপন হয়, তা সেগুলো খুব সুন্দর। এই যে এমনি যে বিচ্যানেলে বিজ্ঞাপন শুনতে শুনতে আমার একটু বিরক্ত হয়ে যায়, যদিও আমি ওই জন্য টিভি রাখিনি, রেডিওতেই সবকিছু শুনি। কোনো সময় মেয়ের বাড়িতে গেলে দেখি, আমার শান্তি হয় না। নমস্কার দিদি।
0: নমস্কার। বেশ, নানা রকম মত উঠে আসছে দেবারতী।
1: ঠিক ঠিক, তাই দেখি আমাদের ফেসবুক পেজে আবার বন্ধুরা কি কমেন্ট করেছেন। কার্তিক মণ্ডল লিখছেন দাউদপুর গ্রাম থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখেছেন, বিজ্ঞাপন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নতুন পণ্য ও সেবার তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়। অনেক সময় বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ প্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানতে পারে, তবে অতিরিক্ত বিজ্ঞাপন সবার কাছে বিরক্তিকর মনে হয়। বিশেষ করে টেলিভিশন অনুষ্ঠান বা অনলাইন ভিডিওর মাঝে বিজ্ঞাপন বাধা সৃষ্টি করে। কিছু বিজ্ঞাপন অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করে, বিভ্রান্তিকর কথা বলে, তাই বিজ্ঞাপন হওয়া উচিত সত্যনিষ্ঠ ও পরিমিত। লিখছেন কার্তিক মণ্ডল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থানার দাউদপুর গ্রাম থেকে। আর তার কথা বলতে বলতে আবারও টেলিফোন চলে এলো, আমরা একবার চলে যাই তাহলে।
0: হ্যালো হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: নমস্কার মনীষা দি, দেবারতী দি, শুভ সন্ধ্যা। আমি মহেশতলা থেকে দেবাশিস কথা বলছি। দেখুন, বিজ্ঞাপন বিপণনের একটা অঙ্গ, এটা মানতে হবে। কারণ মার্কেটিং না করতে পারলে সেই কোম্পানিগুলো চলবে কি করে, এটা একটা অঙ্গ। কিন্তু এই বিজ্ঞাপনের উপর একটা স্ক্রিনিং করা দরকার, যেখান থেকে বিজ্ঞাপনগুলো যে জিনিসগুলো বিজ্ঞাপিত হচ্ছে যে সমস্ত জিনিসের, সেগুলো সেই কোয়ালিটিটাকে ঠিক মানে উপযুক্ত কিনা, সেটা যখন মানুষের হাতে এসে পৌঁছাচ্ছে, সেই চমকদারি বিজ্ঞাপন দেখে অনেকে অনেক কিছু কিনছে, কিন্তু সেই জিনিসটার কতটা কোয়ালিটিটা ভালো সেটার ওপর একটা স্ক্রিনিং করার দরকার আছে। সেটাকে একটা মানে তার গুণাগুণটা বিচার করার জন্য সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে বা বেসরকারি কোনো একটা সংস্থা যে যারা বিজ্ঞাপনটা নিচ্ছেন, সেইটা অনেক চিন্তা ভাবনা করার বিষয় আছে। আর দ্বিতীয়ত যেটা হলো, হ্যাঁ, একটা ধরুন ক্রিকেট চলছে, সেখানে কমেন্ট্রি চলছে, তার মধ্যেখানে একটা বিজ্ঞাপন যখন চলে এলো, দেখা গেল সেই কমেন্ট্রিটার মাঝখানে একটি ছেদ পড়ে যায়, সেখানে অবশ্যই খারাপ লাগে। হ্যাঁ, কিন্তু সেগুলো মেনে নিতে হবে, কারণ বিজ্ঞাপন বা বিপণন ছাড়া তো তারা বিপণন না করতে পারলে, বিজ্ঞাপন না দিলে তাদেরই বা এই খরচটা তুলবে কি করে, সেইখানে যে সমস্ত স্টাফ, সেখানে তারে সেটা প্রপার কিনা,

0: আর অনলাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেখানে আমরা কি করছি, সেখানে বিজ্ঞাপনে এক ধরনের জিনিস দেখানো হয়, তারপরে সেই জিনিসটা চমকে কিনছে, ছোট বড় কি কি হলো সেই বিষয়টা নির্বাচন করতে খুব সমস্যা হয়, যার জন্যে বিজ্ঞাপন যতই দিক কিন্তু অফলাইনই ভালো, অনলাইনে আমার মনে হয় না খুব একটা প্রয়োজনীয়তা আছে, তবে আছে, মানুষের এখন গতির যুগ, তো মেনে নিতেই হবে সব কিছু।
1: ঠিক বলেছেন। আর আপনাদের কথা শুনতে শুনতে আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে বরং চোখ রাখি, দেখি কার মেসেজ
2: হয়েছে। তুমি একটু আগে সন্দেশখালি থেকে একজনের মেসেজ পড়ছিলে, এস এন মন্ডল বাপি, না তুমি পড়ছিলে দাউদপুর গ্রাম থেকে। আমি কিন্তু এস এন মন্ডল বাপির SMS পড়বো, এই মানে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বো, সন্দেশখালিরই লোক কোরাকাটি থেকে, মানে সন্দেশখালিতে অনুষ্ঠান আজকে সবাই দেখছে মনে হচ্ছে, শুনছে আর কি। তিনি লিখছেন, নমস্কার, সাদার উপর কালো যেমন ফুটে ওঠে, তেমনি অন্ধকারের পাশে আলোর উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ঠিক তেমনি ভালো বিজ্ঞাপনের ভীষণ প্রয়োজন আছে। আসলে সরকারি কিছু বিজ্ঞাপন সমাজে সচেতনতা বৃদ্ধি করে, আবার কিছু বিজ্ঞাপন বাজারের অপরিচিত পণ্যদ্রব্যের ব্যবহার সম্পর্কে ধারণা তৈরি করে, যদি তার গুণগত মান ভালো হয়। কিন্তু কিছু ব্যবসায়িক বিজ্ঞাপনে এত বেশি মিথ্যা আর অশ্লীলতা তুলে ধরে যে তাতে না আছে ভালো গুণ, না আছে মাথা মুন্ডু, তা অত্যন্ত বিরক্তিকর।
1: বেশ, খুব সুন্দর লিখেছেন। পরের মেসেজ কি লিখেছেন?
2: পরের মেসেজ কি লিখেছেন,
1: লিখছে, নমস্কার মনীষাদি ও দেবারতীদি, কোনো দ্রব্য বা পরিষেবাকে ক্রেতা ভোক্তা সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য ও সহজে পরিচিত করানোর জন্য বিজ্ঞাপন অবশ্যই প্রয়োজনীয়। ভোগ্যবস্তু ছাড়াও অস্পৃশ্যতার বিরুদ্ধে, রক্তদানের উপযোগিতা বিষয়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাক্ষরতা প্রসারে, স্বল্প সঞ্চয়ের জন্য ডাকঘরের বিজ্ঞাপন, বৃক্ষরোপণ করার সরকারি বিজ্ঞাপন, কোনো সতর্কীকরণ, কোনো মানবিক আবেদন কেন্দ্রের বিজ্ঞাপন ইত্যাদির সাহায্যে আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞাত হই, বহু অজানা বিষয়ে বহু শিক্ষামূলক তথ্য জানতে পারি, তাই বিজ্ঞাপন আমাদের কাছে বিশেষ প্রয়োজনীয়। তবে অপসংস্কৃতিমূলক কুরুচিকর বিজ্ঞাপন যা কচিকাঁচাদের ক্ষেত্রে
2: ক্ষতিকর,
1: হ্যাঁ এরকমটার কথা উনি লিখছেন, ক্ষতিকর হতে পারে, সেই সেই ধরনের বিজ্ঞাপন যেন বিজ্ঞাপিত না হয় সেরকমটা উনি বলছেন, কারণ সেটা অবশ্যই বিরক্তির কারণ হবে। সেক্ষেত্রে অবশ্যই সরকারি অনুশাসন, জনগণের নজরদারি প্রয়োজন বলে মনে করা হয়। বিজ্ঞাপনকে সততা, সুরুচিকর এবং আমাদের কলা সাহিত্য সংস্কৃতি অনুসারী হতে হবে, সবাই ভালো থাকবেন। এমনটাই লিখছেন বরানগর ডানলপ থেকে সাধনা মজুমদার, উনিও খুব সুন্দরভাবে সবটা তুলে ধরেছেন। দেখি আবারও টেলিফোনে আমাদের কোন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
2: না ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
1: আবার
2: আমরা চলে যাব একটু ফেসবুকের মেসেজের দিকে, চোখ রাখব ফেসবুকের মেসেজে, দেখি কে কি লিখছেন, কারণ আজকে তো ফেসবুকে আমাদের প্রচুর লোকজন লিখছেন। তপন চক্রবর্তী বসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, সংবাদপত্র, বেতার, দূরদর্শন, ইন্টারনেট ইত্যাদি কুরুচিকর বিজ্ঞাপন সংবাদ বা তথ্য পরিবেশনের প্রভাব মারাত্মক, তবে কিছু ক্ষেত্রে বর্তমান বিজ্ঞাপনী দুনিয়ার সুপ্রভাবও আছে। ফেসবুকে যেমন বিজ্ঞাপনী প্রচারে বিজ্ঞানের এক অনন্য অবদান বৈচিত্র্য এনেছে, তবে এ যুগে বিজ্ঞাপন অপরিহার্য প্রগতির উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের জৌলুস আজ ঘরে ঘরে ঢুকে পড়ছে। শুধু ব্যবসা, কারবার, চাকরির ক্ষেত্রে নয়, বিজ্ঞাপনের চমক আজ সর্বত্র, এমনকি সেবামূলক কাজেও জনসচেতনতার জন্য বিজ্ঞাপন সহায়কের ভূমিকা পালন করে। তবে একটা কিনলে দুটো ফ্রি, এটা ভেলকিবাজি। নমস্কার জানিয়েছেন,
1: বন্ধু আবারও টেলিফোন চলে এসেছে, হয়তো বা সেই বন্ধুই যাকে আমরা একটু আগে খুঁজছিলাম।
2: কে আছেন?
0: হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই, যখন টিভি আসেনে তখন কিন্তু মানে গ্রামগঞ্জে আপনারকে পিঠেতে মানে বেঁধে দেওয়া হতো বিজ্ঞাপনটা, আর তারপর আগে আগে ঢোল ঢোল বাজিয়ে কিংবা সানাই বাজিয়ে সেই বিজ্ঞাপন মানে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। তারপরে যখন টিভি এলো এবং রেডিওতে তো হতোই, তো রেডিওতে যত না হতো টিভি যখন এলো, টিভিতে অনেক মানে সেই বিজ্ঞাপন মানে যত না মানে সিনেমা দেখা হতো তার থেকে বিজ্ঞাপনটা বেশি আর কি। তো সেই জায়গায় আমরা বিরক্ত হতাম, কিন্তু বিজ্ঞাপন তো না হলে টিভি প্রোগ্রাম গুলো চলবে কি করে? তো সেই জায়গায় কিন্তু আমাদের মানে কিছুটা ব্যাঘাত ঘটতো, কিন্তু কিছু করার নেই, ভালোও লাগতো বিজ্ঞাপন দেখে। হ্যাঁ, মাজন, সাবান এসব দেখতাম, এবং ঘি এগুলো দেখে আমাদেরও হয়তো

0: ভালো লাগতো এবং সেগুলো নিয়ে ব্যবহারও করা হতো। তো সেই এইটুকু বললাম, দিদিভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ঠিকই বলেছেন, এই ধরনের নানা রকম মেসেজ আমরা পাবো বলেই বোধ হয় আজ আপনার কথাতে এরকম একটি বিষয় রেখেছি।
2: বেশ, তাহলে দেখি এবার হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধু গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে তিনি কি লিখছেন। লিখছেন, শুভ সন্ধ্যা, বিজ্ঞাপন কিছুটা বিরক্তিকর এবং কিছুটা ভালো, অর্থাৎ প্রয়োজন। কোনো জিনিসের বিজ্ঞাপনের দ্বারা ওই জিনিস সম্বন্ধে অনেকটা ধারণা পাওয়া যায় এবং দাম সম্পর্কে ধারণা হয়, আর কখন কোথায় পাওয়া যাবে তাও জানা যায়। আর কোনো বিশেষ বিজ্ঞাপন, যেমন সরকারি বিজ্ঞাপন স্বাস্থ্য সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, এগুলো অবশ্যই ভালো, তবে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলাকালীন বিজ্ঞাপন খুব বেদনাদায়ক। লিখছেন গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে ছড়ায় ছড়ায় লিখছেন, নকল থেকে সাবধান, কেউ বলে না ভাই, এটা শুধু বিজ্ঞাপনের মুখেই শুনতে পাই। খাঁটি জিনিস কিনতে চাও, বিজ্ঞাপনের কাছে যাও। একটা কথা তবু একটু বলে যাই, আসল নকল বিজ্ঞাপন আছে কিন্তু ভাই, নিজের ঢাক নিজেই পেটায়, মিষ্টি কথা বলে তোমায়, ভুলিয়ে দেবে মন, সেটা তোমার আপনজন, বন্ধু বিজ্ঞাপন।
2: খুব সুন্দর লিখেছেন
1: কাজী আবু জাফর।
2: বেশ, তাহলে এবার একটা SMS বরং পড়ি। লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, বিজ্ঞাপন তখনই বিরক্তিকর লাগে যখন বিজ্ঞাপনে আলোর চমকের মাঝে কিছু দরকারি তথ্য সেভাবে উঠে আসে না। তাই বিজ্ঞাপনে চমক থাকুক কম, কিন্তু তাতে সঠিক তথ্য যেন উঠে আসে। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি এই SMS করেছে।
1: জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে লিখছেন, বিজ্ঞাপন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হলেও এটি একই সঙ্গে প্রয়োজনীয় এবং চরম বিরক্তিকর। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা নতুন পণ্য, পরিষেবা এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা জানতে পারি, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই দিক থেকে এটি অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখনই কোনো প্রিয় গান, সিনেমা বা জরুরি খবরের মাঝে বারবার জোর করে বিজ্ঞাপনের লম্বা বিরতি চলে আসে, তখন তা অত্যন্ত বিরক্তিকর ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাই তথ্য পাওয়ার জন্য বিজ্ঞাপন দরকার ঠিকই, তবে তার জন্য নির্দিষ্ট সীমা থাকা উচিত, যাতে বিনোদনের আনন্দ মাটি না হয়।
2: বেশ, আপনারা লিখছেন বিজ্ঞাপন প্রয়োজনীয় নাকি বিরক্তিকর, এই বিষয়টা নিয়ে আমাদের SMS হোয়াটসঅ্যাপ সবটা করছেন। সেই সাথে টেলিফোন দেখি কে রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি বুদ্ধুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী
1: বলুন।
3: দিদিভাইদের দিদিভাইকে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা। আর আজকে যে বিষয়টা দিয়েছেন, সত্যি আমাদের বিজ্ঞাপনের কিন্তু দরকার আছে, তবে এমন বিজ্ঞাপন আমাদের যে আছে দেখতে পাচ্ছি যে, মানে কি বলবো, সুরের ছন্দে শব্দ দিক দিকে একদম, মানে কি বলবো, একদম উচ্চ স্তরে। আবার এমন বিজ্ঞাপন আছে দেখবেন, সে বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু এমন গাছে পালায় খেটে দিচ্ছে, কিন্তু আমাদের গাছের দিক দিয়ে সেই দিকে আমাদের যে গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেই গাছের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, গাছে না পুরো বিজ্ঞাপন সাটানো হয়। আবার এমন বিজ্ঞাপন আছে দেখবেন, আমাদের শিক্ষণীয় বিজ্ঞাপন, আমরা শিখতে পারি তা থেকে সবকিছু, তো সেই সময় আমাদের বিজ্ঞাপনের কিছু দরকার আছে। তো এমন বিজ্ঞাপন আছে যে হয়তো কোন রকম কিছু সিনেমা বলুন, কোন রকম কিছু দেখছি বা কোন রকম শিক্ষণীয় অনেক আমাদের অনুষ্ঠান হচ্ছে, সেই মুহূর্তে বিজ্ঞাপন আমাদের কিন্তু খুব বিরক্ত ভাব মানে। তো সেই দিক দিয়ে আমাদের সকলকে যাতে বিজ্ঞাপনের আসল বিজ্ঞাপন যেটা হয়ে আমরা সকলে সমাজে যাতে শিখতে পারি, সেই দিক দিয়ে আমাদের সকলকে সচেতন হয়ে আমরা বিজ্ঞাপনের দিক দিয়ে আসতে মনোবল অবলম্বন করবো বলে মনে করি।
1: ঠিক, নমস্কার। চমৎকার শুনলাম মেসেজ তাদের, প্রত্যেকে কিন্তু দারুণ দারুণ মেসেজ দিচ্ছেন।
2: একদমই তাই। দেখি সুভাষ চক্রবর্তী উত্তরবাউলি থেকে কি হোয়াটসঅ্যাপে লিখেছেন। লিখছেন, আর্থিক বিকাশের গতিকে ত্বরান্বিত করতে বিজ্ঞাপনের বিশেষ ভূমিকা থাকে, বিপুল পণ্য সম্ভারের সন্ধান দিয়ে থাকে নানা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন না থাকলে আমরা সব দিক দিয়ে অনেক পিছিয়ে পড়তাম, তাই বিজ্ঞাপন মানব সভ্যতার বিকাশে আজও সমান গুরুত্বপূর্ণ। তবে এমন কিছু বিজ্ঞাপন আছে যেখানে বলা হয় খর্বাকার ব্যক্তিকে দীর্ঘাকার করার কথা থাকে, গায়ের রং কালো হলে ধবধবে ফর্সা করা যায়, যা অবিশ্বাস্য এবং বিরক্তিও উদ্রেক করে। উত্তরবাউলি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন এই মেসেজ।
1: চলে যাব আবারও একটু ফেসবুকের দিকে নজর রাখবো, তাই তো? ফেসবুকে কি মেসেজ এলো? দীনেশ নস্কর বালিহাওড়া থেকে লিখছেন, বিজ্ঞাপন না থাকলে আমরা সিরিয়াল বলুন, খবর বলুন, সেভাবে দেখতেই পেতাম না। এরাই তো টাকা দিচ্ছে, তার জন্য আমরা ভালো ভালো খেলা দেখছি, আরও কত কী দেখতে পাচ্ছি। একটু বিরক্তিকর লাগে ঠিকই, কিন্তু কিছু করার নেই, মেনে নিতে হবে। কিছু কিছু টিভির পর্দায় খুব খারাপ বিজ্ঞাপন খারাপভাবে দেখায়, বাচ্চাদের নিয়ে দেখতে অসুবিধে হয়, ওইসব বিজ্ঞাপনগুলো বন্ধ হলে ভালো।

0: আবার ডাক্তার উকিল এইসব নিয়ে যখন অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠান খুবই ভালো লাগে।
1: বেশ, খুব সুন্দর কমেন্ট আমরা পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দেখি টেলিফোনে বরং কে রয়েছেন। নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দুই দিদি ভাই, বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম। দিদি ভাই, দেখুন বিজ্ঞাপনের চমক যেটা, সেটা হচ্ছে যেমন সরকারি যে সমস্ত বিজ্ঞাপন সেগুলো অবশ্যই একদম সঠিক, আর যে সমস্ত বিজ্ঞাপন এমন এমন কিছু ফেক বিজ্ঞাপন থাকে যেগুলো সম্বন্ধে একরকম অ্যাড দেওয়া হয় আর একরকম জিনিস দেওয়া হয়। যেমন আমি আপনার কিছুদিন আগে আমার মেয়ে একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার করেছিল, সেই শাড়িটা দেখলাম যে হয়তো সে একটা জিনিস অর্ডার করেছে আর তাকে একটা এমনি গামছাড়ো মনে হয় সেই মূল্যটা হবে না, হ্যাঁ 1200 টাকা দাম শাড়িটা, কিন্তু এমন শাড়ি এলো একটা মানে গামছা টাইপের। তো সেই জন্য বলছি যে বিজ্ঞাপন কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, ভালো মন্দ পাশাপাশি বাস করে আমাদেরকে জানতে হবে, চিনতে হবে, তবেই কিন্তু বিজ্ঞাপনের বিষয়টা আমরা সঠিকভাবে বুঝতে পারবো।
1: বেশ, একদমই তাই, সঠিকভাবে বিজ্ঞাপনের বিষয়টি বুঝে নেওয়াটাও জরুরি, কাজেই আমাদেরকে সচেতন থাকতে হবে।
0: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি থেকে লিখছেন, বিজ্ঞাপন বিক্রয় বাড়ায় যা উৎপাদন বৃদ্ধি করে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে। বিজ্ঞাপন ছাড়া ক্রেতারা জানতেই পারেন না যে বাজারে তাদের প্রয়োজনের জন্য কি পণ্য বা দ্রব্য সামগ্রী এসেছে। বিজ্ঞাপন মানুষের সচেতনতা বাড়ায়, ঠিক তাই মনে করি বিজ্ঞাপন প্রয়োজনীয়। আবার উল্টো দিকে ইউটিউবে সিনেমার আবেগ ঘন দৃশ্য দেখার মাঝে যদি ননস্কেপেবল বিজ্ঞাপন চলে আসে, পুরো মনোযোগটাই নষ্ট হয়ে যায়, তখন বিরক্তিকর মনে হয়। আবার অনেক বিজ্ঞাপন পণ্যের গুণাগুণ সম্পর্কে অতিরিক্ত বাড়িয়ে বলে, যা ক্রেতাকে প্রতারিত করে। তাই আমি মনে করি ক্রেতাদের কেনাকাটা বিষয়ে খুব সতর্ক থাকা উচিত।
1: বাহ, খুব সুন্দর লিখেছেন। আমরা ফেসবুক কমেন্টে চোখ রাখি, দেখি কে বলছেন। শুভ সন্ধ্যা দেবারতী ও মনীষাকে আন্তরিক ভালোবাসা জানালাম। সেই সাথে লিখছেন, যেটা বিজ্ঞাপনের প্রয়োজন আছে আর সেই বিজ্ঞাপন দেখে আমরা অনেক কিছু জানতে বা বুঝতে পারি। আবার এমনও অনেক বিজ্ঞাপন আছে যেটা বিরক্তিকর। আমি কোনো প্রতিষ্ঠানের নাম না করেই বলছি, কিছু কিছু বিজ্ঞাপন এমনভাবে দেওয়া হয় যেটা সত্যিই বিরক্তিকর, কোনো দ্রব্যের নাম বলছি না। যাই হোক, আমি ছোট করেই বললাম, তবে যেমন বিজ্ঞাপনের দরকারও আছে তেমন এমন কিছু বিজ্ঞাপন আছে যেটা আমাদের মোটেই ভালো লাগে না। ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার, লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। আরও একটি ফেসবুক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। তিনি লিখেছেন, বিজ্ঞাপন প্রয়োজনীয় না বিরক্তিকর সেই বিষয়ে তিনি সকলকে ভালোবাসা আদাব সালাম সমস্ত কিছু জানালেন, এবং তারপর লিখছেন বিপণনের মাধ্যম হলো বিজ্ঞাপন, বিশেষভাবে জ্ঞাপন করে বিজ্ঞাপন। বিজ্ঞাপন না হলে বিক্রি হবে না পণ্য, বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা এই জন্য। একটু বাড়িয়ে চড়িয়ে দেয় বিজ্ঞাপন, এটা না করলে ক্রেতাদের কিভাবে হবে আকর্ষণ? বিজ্ঞাপন দেখে ক্রেতাদের আগ্রহ সৃষ্টি হয়, বিজ্ঞাপনের চাকচিক্যে তারা ভুলে যায়। পণ্যের বাজারে ধরতে বিজ্ঞাপন অবশ্যই চাই, বিজ্ঞাপন আছে দুনিয়ার সবখানে ভাই, প্রত্যেকটি কাজেই দরকার বিজ্ঞাপন, শুভ জন্মদিন, বিবাহ কিংবা অন্নপ্রাশন। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে এই মেসেজ করেছেন কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজে। টেলিফোনে বন্ধুরা চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: কে আছেন?
3: বিজ্ঞাপন যদি বিজ্ঞাপনের মতো হয় তাহলে অবশ্যই প্রয়োজনীয়, বিরক্তিকর হয় না, কিন্তু সেই বিজ্ঞাপনটা যেন নেগেটিভ না হয়, যেন অসামাজিক না হয়, যেন ফেক না হয়। নমস্কার,
0: ধন্যবাদ আপনাকে আপনার মত সুন্দর করে আমাদের সামনে প্রকাশ করার জন্য। চলে যাই পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, বিজ্ঞাপন খুব দরকারি নানা কিছু জানতে, ভালো কিছু আছে কোথা কোন প্রান্তে। গাড়ি বাড়ি গয়না শাড়ি আরও যা দরকারি, বিজ্ঞাপন জানায় কোন জিনিসটা আহামরি। ভালো হসপিটাল ডাক্তার উকিল মাস্টার বিজ্ঞাপন জানায় সাধারণ থেকে সুপারস্টার। অধিক বিজ্ঞাপন বিরক্তিকর হলেও বিজ্ঞাপনের দৌলতেই সুফল মেলে। প্রভাতী ভট্টাচার্য বিহালা থেকে লিখেছেন।
1: বাহ, খুব সুন্দর ছন্দে ছন্দে আপনারা লিখছেন, আর আজকে সত্যি আপনাদের মেসেজগুলো পড়ে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। দেখি পরের বন্ধুরা কে কী মেসেজ করছেন। আমাদের আরও একজন বন্ধুর মেসেজ আমরা মানে হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা এই মুহূর্তে পড়ব।
0: হোয়াটসঅ্যাপ কে করেছেন দেখে নেওয়ার পালা। হোয়াটসঅ্যাপটি করেছেন প্রদীপ বসাক। কী বলছেন হোয়াটসঅ্যাপে?
1: বেশ, তিনি লিখছেন, আজকের আলোচ্য বিষয়

0: বিজ্ঞাপন প্রয়োজনীয় নাকি বিরক্তিকর সত্যি একটি সময় উপযোগী এবং চিন্তাশীল বিষয়। আমার মতে বিজ্ঞাপন একই সঙ্গে প্রয়োজনীয় হতে পারে, আবার কিছু ক্ষেত্রে বিরক্তিকরও হয়ে উঠতে পারে। এর প্রভাব অনেকটাই নির্ভর করে বিজ্ঞাপনের ধরন, উপস্থাপনা এবং পরিমাণের ওপর। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ, প্রতিদিন বাজারে নতুন নতুন পণ্য, সেবা ও প্রযুক্তি আসছে। একজন সাধারণ মানুষ হিসেবে সবকিছুর খবর রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ক্ষেত্রে বিজ্ঞাপন আমাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোন নতুন ওষুধ, শিক্ষামূলক প্রতিষ্ঠান, কৃষি, প্রযুক্তি, সামাজিক সচেতনতা কর্মসূচি কিংবা জনস্বাস্থ্য সংক্রান্ত বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বিজ্ঞাপনের ভূমিকা অনস্বীকার্য। অনেক সময় বিজ্ঞাপনের মাধ্যমে আমরা এমন কিছু প্রয়োজনীয় তথ্য জানতে পারি যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তবে সমস্যার সৃষ্টি হয় তখন যখন বিজ্ঞাপনের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যায়। প্রিয় কোনো অনুষ্ঠান, নাটক বা খেলার মাঝে বারবার বিজ্ঞাপন বিরতি দর্শক শ্রোতার মনোযোগ নষ্ট করে দেয়। কখনো কখনো কিছু বিজ্ঞাপন অতিরঞ্জিত দাবি করে বা এমনভাবে উপস্থাপন করা হয় যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তখন বিজ্ঞাপন তথ্যের উৎস না হয়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশুদের লক্ষ্য করে তৈরি কিছু বিজ্ঞাপন তাদের মনে অপ্রয়োজনীয় চাহিদা তৈরি করতে পারে। আমার বিশ্বাস, একটি ভালো বিজ্ঞাপন শুধু পণ্য বিক্রির জন্য নয়, মানুষের উপকারের জন্যও কাজ করে। সৃজনশীল, সংক্ষিপ্ত এবং সত্যনিষ্ঠ বিজ্ঞাপন মানুষের আগ্রহ বাড়ায় এবং ইতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে বিভ্রান্তিকর বা অত্যধিক পুনরাবৃত্ত বিজ্ঞাপন মানুষের বিরক্তির কারণ হয়। তাই বিজ্ঞাপন নির্মাতাদের দায়িত্ব হল এমন বিষয়বস্তু তৈরি করা যা তথ্যবহুল, রুচিশীল এবং সমাজের জন্য কল্যাণকর। সবশেষে বলতে চাই, বিজ্ঞাপনকে আমরা পুরোপুরি প্রয়োজনীয় বা পুরোপুরি বিরক্তিকর কোনোটাই বলতে পারি না। এটি একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম। সঠিকভাবে ব্যবহার করা হলে বিজ্ঞাপন আমাদের জ্ঞান বাড়ায়, সচেতন করে এবং নতুন সুযোগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর অপব্যবহার হলে সেটি বিরক্তির কারণ হয়ে ওঠে। তাই প্রয়োজন ভারসাম্য, সততা এবং দায়িত্বশীল উপস্থাপনা। তাহলেই বিজ্ঞাপন মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হবে। প্রদীপ বসা, খাটশিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন তাঁর সুচিন্তিত মতামত।
1: বেশ বড় একটা মেসেজ পড়লাম,
0: ঠিক
1: এরপর বেশ গুরুত্বপূর্ণ মেসেজ। এই ধরনের নানা রকম মেসেজ পাবো বলেই আমরা বোধহয় এই ধরনের অনুষ্ঠান করতে আমাদের এত ভালো লাগে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, বিজ্ঞাপন প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত হলে বিরক্তিকর। কিন্তু এখন তো অ্যাপ নির্ভর টেলিভিশন, রিচার্জ থাকলে অ্যাড ফ্রি, সবকিছুই অ্যাভেলেবেল হয়ে যায়, গান, সিনেমা, সিরিয়াল সব। তাই ধীরে ধীরে বিজ্ঞাপন আর সেইভাবে দেখা যায় না, চাইলেই মানুষ বাদ দিচ্ছে। আমাদের ছোটবেলায় বিজ্ঞাপনের ছোট ছোট কোট মুখে মুখে ঘুরত, এটাকে কোট বলে না সুচেতা, এটাকে বলে জিঙ্গল, যা এখন অতটা শোনা যায় না। কোনো গোয়েন্দা গল্পে টান টান জায়গায় হঠাৎ অ্যাড দিয়ে দিলে সবাই একসঙ্গে বিরক্ত হয়ে চিৎকার, না সেসব দিন আর ফিরবে না, কারণ অ্যাড ফ্রি করার অপশন মানুষের কাছেই এসে গিয়েছে।
0: বেশ, তাহলে সুচেতার মেসেজ পড়তে পড়তে আমাদের কিন্তু না টেলিফোনে তো আসবো অবশ্যই, তবে অনেকগুলো আমাদের মেসেজ জমে রয়েছে, আমরা বরং সেখানে একটুখানি চোখ রাখি। দেখি সৌভিক কি লিখছে কসবা হালতু থেকে। বিজ্ঞাপন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন পণ্য, পরিষেবা বা সুযোগ সুবিধার খবর আমরা মূলত বিজ্ঞাপনের মাধ্যমেই জানতে পারি। ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ক্রেতাদের সচেতন করতে বিজ্ঞাপনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। টিভির অনুষ্ঠান, ভিডিও বা ওয়েবসাইট ব্যবহারের সময় বারবার বিজ্ঞাপন দেখানো হলে মানুষের মনোযোগ নষ্ট হয় এবং সময়েরও অপচয় হয়। তাই বলা যায় বিজ্ঞাপন নিজে বিরক্তিকর নয়, বরং এর সঠিক ও পরিমিত ব্যবহারই গুরুত্বপূর্ণ। তথ্যবহুল ও সৃজনশীল বিজ্ঞাপন যেমন উপকারী, তেমনই অতিরিক্ত বিজ্ঞাপন মানুষের কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। সুতরাং বিজ্ঞাপন একদিকে প্রয়োজনীয়, অন্যদিকে অতিরিক্ত হলে বিরক্তিকর। কসবাহালতু থেকে সৌভিক সরকার লিখেছে। বেশ, তাহলে আরও একটি মেসেজ আমরা দেখি। শুভ্রা ভট্টাচার্য তিনি কি লিখছেন, বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে তিনি লিখছেন, বিজ্ঞাপন আমার কাছে বিরক্তিকর না প্রয়োজনীয়? হ্যাঁ, সারাদিন 10 সেকেন্ডের স্কিপ না করা অ্যাড দেখতে বিরক্ত লাগে সত্যি, কিন্তু একবার ভাবুন তো, এই বিজ্ঞাপন না থাকলে আমরা নতুন জিনিস চিনব কী করে, দোকানের খোঁজ পাবো কী করে, চাকরির খবর, সিনেমার ট্রেলার, এমনকি রেডিও স্টেশনের প্রোগ্রাম সবই তো বিজ্ঞাপনের হাত ধরেই আসে। বিজ্ঞাপন মানে শুধু পণ্য বিক্রি না, বিজ্ঞাপন মানে তথ্য। সমস্যা হয় তখন যখন সেটা সীমা ছাড়ায়, প্রয়োজনীয় জিনিস বিরক্তিকর হয়ে যায় অতিরিক্ত হলে। তাই বিজ্ঞাপন চাই কিন্তু বিবেচনা করে চাই, যেটা দেখে মানুষ বিরক্ত না হয়, বরং বলে ও এই জিনিসটা

0: আমার দরকার ছিল। ধন্যবাদ, লিখছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশজনী কলকাতা সত্তর থেকে।
1: আপনার কথায় আপনি রয়েছেন আমাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আপনার ফোন, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেজ এবং অবশ্যই আপনার ফেসবুক কমেন্ট সব কিছুই রয়েছে। সঙ্গে রয়েছে গানও, একটা গানের ওপারে ফিরব আপনার কাছে।

0: পেরিলাম আপনার কথায়।
1: বলবেন আপনি, শুনব আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: রঘুনাথপুর সরকার বাগান থেকে আপনার কথায় মেসেজ পাঠিয়েছেন কল্যাণ কুমার শান্ডিল্য। লিখছেন, বিজ্ঞাপন আর বিরক্তিকর দুই বিপরীত শব্দ একসঙ্গে যায় না। বিরক্তিকর কেন হয়ে ওঠে? এক, আজকের ভাষায় কন্টেন্টের জন্য। দুই, একই বিজ্ঞাপন অল্প সময়ের ব্যবধানে বারবার প্রচারের জন্য। প্রচারক এটা

0: ভাবেন না কেন, আরও বেশি লোক বিরক্ত হন এতে? তাদের কাছে ফিডব্যাক সিস্টেমও তো আছে। যদি গোয়েবেলজের থিওরি মানি, তাহলে এক কথা বারবার কানে শুনতে শুনতে বা চোখে দেখতে দেখতে আমরা দর্শক বা কাস্টমার ধরে নিই যা বলছে বা যা দেখাচ্ছে তাই সত্যি, আমরা মানে মস্তিষ্ক মেনে নিচ্ছে। আমাদের ভারতের নীতি কথার গল্পেও তিন ঠকবাজ ব্রাহ্মণ আর ছাগলের গল্প একই কথা বলে। যারা খরচ করে বিজ্ঞাপন করাচ্ছেন তারা কি বিরক্তির জন্য করাচ্ছেন? তাদের কাছে তো সেটা প্রয়োজনীয়, কিন্তু আমরা যারা দর্শক বা শ্রোতা তাদের বিরক্তি আগে বলা হয় দুটি কারণে, অবশ্যই আমার মতে। কিন্তু প্রচারক গরু দুধ না দিলে ওষুধের সাহায্যে দুধ বেশি পেতে চান, সেই চাপের ফলে কন্টেন্ট ক্রিয়েটার ভালো কন্টেন্ট দিতে পারেন না, সময় না পেয়ে। তাই বলি বিজ্ঞাপন প্রয়োজনীয় প্রচারকের কাছে, বিজ্ঞাপন প্রয়োজনীয় দর্শকের কাছেও, কারণ প্রোডাক্ট বা অ্যাবস্ট্রাক্ট যে কোনো জিনিসের খবর পাচ্ছেন বিজ্ঞাপন থেকে, কিন্তু বিরক্তিকর কারণ একই কথা অল্প সময়ের ব্যবধানে বারবার শোনানোর জন্য। আরেকটা মস্ত বড় দিক, রাজা মহারাজার যুগ চলে গেছে, আজ পৃষ্ঠপোষকতা করতে ব্যবসায়ী খরচ করবেনই, তখন যখন তার প্রোডাক্ট বিক্রি হবে। আচ্ছা, কোনো দাঁড়ি কমা নেই এই জায়গাটাতে, লিখতে চেয়েছেন আজ পৃষ্ঠপোষকতা করছে ব্যবসায়ী খরচ করবেন তখনই যখন তার প্রোডাক্ট বিক্রি হবে। তাই আমার মতে ওসে যতই বিরক্ত করুক তবু প্রয়োজনীয়।
1: বেশ বেশ, অনেকখানি তথ্য তিনি দিয়েছেন। আর আবারও একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি, দেখি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত লিখছেন, বিজ্ঞাপন প্রয়োজনীয় কিন্তু মাত্রা ছাড়ালে বিরক্তিকর। প্রয়োজনীয় কারণ নতুন পণ্য অফার ও সেবার খবর পাই, কোম্পানি টিকে থাকে আর আমরা ফ্রি কন্টেন্ট ও সার্ভিস পাই। বিরক্তিকর তার কারণ বারবার একই জিনিস, অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন আর ভিডিওর মাঝে ঢুকে পড়লে মেজাজ খারাপ হয়। লাস্টে একটাই কথা বলবো, সোজা কথা, ঠিক জায়গায় ঠিক মাপে হলে বিজ্ঞাপন দরকারি, মাত্রা ছাড়ালেই বিরক্তি। লিখেছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। বেশ, আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, বিজ্ঞাপন মানে বিশেষভাবে জানানো অবশ্যই প্রয়োজন, তবে মাত্রাতিরিক্ত নয় যেটি বিরক্তির কারণ হয়। সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে করেছেন এই মেসেজ।
0: চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, বিজ্ঞাপন আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নতুন পণ্য পরিষেবা বা সুযোগ সুবিধার খবর আমরা অনেক সময় বিজ্ঞাপনের মাধ্যমেই জানতে পারি, ব্যবসা বাণিজ্যের প্রসারেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই অর্থে বিজ্ঞাপন নিঃসন্দেহে প্রয়োজনীয়। তবে প্রয়োজনীয়তার পাশাপাশি বিজ্ঞাপনের একটি বিরক্তিকর দিক আছে, অতিরিক্ত বিজ্ঞাপন বিভ্রান্তিকর প্রচার কিংবা ব্যক্তিগত সময় ও মনোযোগের উপর অনধিকার হস্তক্ষেপ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন বিজ্ঞাপনের তথ্যের চেয়ে বেশি প্রভাব বিস্তারের চেষ্টা করে, তখন তো অস্বস্তিকর হয়ে ওঠে। তাই বিজ্ঞাপন নিজে ভালো বা খারাপ নয়, এর প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা নির্ভর করে পরিমিতি, সততা এবং উপস্থাপনার উপর। সঠিক বিজ্ঞাপন তথ্য দেয় আর অতিরিক্ত বিজ্ঞাপন বিরক্তি বাড়ায়। পরমা মিত্র ভবানীপুর থেকে লিখছেন। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, তিনিও মেসেজ করেছেন, লিখছেন, অর্থনীতি সচল রাখতে বিজ্ঞাপন প্রয়োজন, সঠিক শিক্ষা, সুস্থ সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার ও প্রসারের জন্য বিজ্ঞাপন দরকার, তবে পোশাক আশাক, প্রসাধনী এবং গান গল্পের মাঝে বিজ্ঞাপন বিরক্তিকর। বেশ, দমদম ক্যান্টনমেন্ট থেকে কি লিখছেন সীমা দাস।
1: বেশ, সীমা দাস লিখেছেন, বিজ্ঞাপনে বর্তমান যুগে প্রয়োজনীয় হলেও এর আধিক্য অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে। বাজারে আসা নতুন পণ্য সম্পর্কে মানুষ বিজ্ঞাপন থেকেই প্রথম জানতে পারে। বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞাপন মানুষকে সচেতন করতে সাহায্য করে। কোনো সিনেমা, নাটক বা ভিডিও দেখার সময় বারবার বিজ্ঞাপন বিরতি বিরক্তির কারণ হয়। পরিশেষে বলা যায়, বিজ্ঞাপন ছাড়া আধুনিক ব্যবসা ও বিপণন কল্পনা করা যায় না, তবে এটি যেন মানুষের স্বাভাবিক কাজে বা ব্যক্তিগত পরিসরে অযাচিত বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখাটা জরুরি। গঠনমূলক, তথ্যবহুল এবং পরিমিত বিজ্ঞাপন সবসময় গ্রহণযোগ্য, লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
0: রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে লিখছেন, নতুন কি পণ্য বা প্রযুক্তি বাজারে আসছে তা জানতে বিজ্ঞাপন অপরিহার্য, এটি আমাদের সঠিক পণ্য বেছে নিতে সাহায্য করে। বিজ্ঞাপন ব্যবসার প্রসার ঘটায়, এর ফলে পণ্যের উৎপাদন বাড়ে যা অর্থনীতিকে শক্তিশালী করে এবং নতুন কর্মসংস্থান তৈরি করে। আমরা যে টিভি চ্যানেল দেখি, রেডিও শুনি বা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি, তার অধিকাংশই বিজ্ঞাপনের আয়ের উপর নির্ভরশীল। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রিয় অনুষ্ঠান দেখার সময় হঠাৎ বিজ্ঞাপন এলে তা বিরক্তি সৃষ্টি করে। বেশ,
1: আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, বিজ্ঞাপন অবশ্যই জরুরি, সমাজের বিভিন্ন স্তরে দ্রব্যাদি ও অন্যান্য ক্ষেত্রে আলোকপাত করে, অকারণ অতিরঞ্জন জাগায় মনে বিরক্তি, সব

0: মোটেই বাঞ্ছনীয় সঠিক বর্ণনা ও যুক্তি, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণে অহেতুক সাফাই, এক ধরনের অপরাধ যাকে বলে যাচ্ছে তাই। কিছু ক্ষেত্রে বিজ্ঞাপনের এমনটাই অর্থ হয়। বি সমান বিশৃঙ্খলা, গ্যা সমান জ্ঞানহীন, প সমান পরিকল্পনাহীন, ন সমান নয় ছয়। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখেছেন এই মেসেজ।
1: চলে যাব আবারও একটু ফোনে, কেউ আছেন না? ফোন লাইন ব্লিঙ্ক করছিল, বন্ধু চলে গেছেন ফোন থেকে। শুনছেন আপনার কথা, এবং আপনার কথায় আপনারা
0: শেষের দিকে চলে এসেছেন,
1: একদম শেষের দিকে চলে এসেছেন।
0: কে রয়েছেন?
1: কিশোর, তার মেসেজটি আমাদের কাছে এসে পৌঁছেছে, একটু দেখে নেব। কিশোরের মেসেজ সম্ভবত আমরা ফেসবুকেও পেয়েছি, একবার একটু দেখে নেব আমরা যে ফেসবুকে কিশোরের মেসেজটি আমাদের পড়া হয়েছে কিনা, সেই অনুযায়ী আমরা।
0: বেশ, হ্যাঁ, মানে এই অনুরোধটা কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের কাছে করি যে কোনো একটি মাধ্যমে আসুন, কারণ তা না হলে দুটি মাধ্যমে চলে এলে অনেক সময় আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায়।
1: কিশোর সম্ভবত একটি মাধ্যমেই এসেছেন,
0: তারা তো খুবই ভালো।
1: আসলে বালি হাওড়া থেকে আমরা এত মেসেজ পাই, আমাদের গুলিয়ে যায় কে লিখছেন। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, বিজ্ঞাপন কখনো কখনো বিরক্তিকর, আবার কখনো প্রয়োজনীয়। টিভিতে কোনো ভালো জিনিস দেখার সময় যখন বিজ্ঞাপন চলে আসে খুব বিরক্তিকর লাগে। রাস্তাঘাটে বড় বড় বিজ্ঞাপন যখন দেখি আকাশটা দেখাই যায় না, খারাপ লাগে। আবার কিছু মানুষ ছাদে বিজ্ঞাপন লাগাচ্ছে, কিছু টাকা রোজগার করছে, তাদের পক্ষে ভালো। বিজ্ঞাপন দেখে আমি এক দাঁতের ডাক্তারের খোঁজ পাই, খুব ভালো ডাক্তার ছিলেন, পয়সাটা ভালোই নিয়েছিলেন, কাজটাও ভালো করেছিলেন, এই বিজ্ঞাপন দেখেই তাকে পেয়েছিলাম।
0: বাহ, তাহলে তো দেখুন কত উপকারেও কিন্তু লাগে অনেক সময় এই বিজ্ঞাপন। আর যতদূর মনে হচ্ছে আমাদের যে কটি হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল এবং যে কটি SMS এসেছিল, না SMS বোধহয় একটি বাকি রয়েছে।
1: শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, নিউজ পেপার, টিভি, ফোন ইত্যাদি যেখানেই হোক নানা বিজ্ঞাপন, তাই আগেও বলেছি আজও বলি, সব কিছুর মধ্যে ভালো খারাপ আছে, বিজ্ঞাপন না থাকলে আমরা জানবো কি করে? কিন্তু কোন, আচ্ছা, কন্টিনিউ যদি চলতে থাকে একটা ব্যাপার নিয়ে, তাহলে তা বিরক্তিকর লাগবেই। এবার বলি, বিজ্ঞাপন রুচিশীল হোক, বুদ্ধিসম্পন্ন হোক, বিশেষ করে কোনো ক্ষেত্রে ভীষণ অশালীন এমন লজ্জাকর বিজ্ঞাপন থাকলে অসুবিধে হয়, যা বলার ভাষা থাকে না, নিজেরা বিচার বিবেচনা করে বিজ্ঞাপন থেকে বেছে নেওয়া উচিত। সবটাই বললাম আমার মতে। চলে যাব তার পরের মেসেজ, আরো একটি মেসেজ আছে।
0: বেশ, দেখি কে লিখেছেন। লিখছেন তারক কুলপি, ২৪ পরগনা থেকে। তিনি লিখছেন, বিজ্ঞাপন কিছুটা বিরক্তিকর তো বটেই, অডিও ভিজুয়াল, সোশ্যাল, প্রিন্ট সব জায়গাতে বিজ্ঞাপন, তবে প্রিন্ট মিডিয়ার অ্যাড আমাদের ভালো লাগে। কোয়ালিটি, কোয়ান্টিটি, কস্ট, অ্যাভেলেবিলিটি, এগুলো আমাদেরকে বোঝানোর জন্যই অ্যাড। আমাদের কলেজের সময়ের ঘটনা তিনি বলছেন, কিন্তু এই মুহূর্তে সময়টা খুবই কম। খুব সুন্দর তিনি লিখেছেন, আবারও নিশ্চয়ই অন্য কোনো দিন তার মেসেজ আমরা পুরোপুরিভাবে পড়ার সময়টুকু পাবো, কিন্তু আপাতত এই সময়টাতে আমাদের ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে। ঠিক 9:30 আমরা আবারও ফিরে আসছি মনীষা আর দেবারতী নিয়ে জলসা ঘর। কাজেই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।
2: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে লভলিন নিগম। उत्तर प्रदेश के लखनऊ कोचिंग सेंटर में आग लगने से 15 लोगों की मौत, मुख्यमंत्री योगी आदित्यनाथ ने उच्च स्तरीय जांच के आदेश दिए। उद्धव ठाकरे गुट वाले शिवसेना के 6 लोकसभा सदस्य शिवसेना एकनाथ शिंदे गुट में शामिल। भारतीय रेलवे ने पूर्वी तट रेलवे के 631 किलोमीटर के मार्ग पर स्वचालित रेल सुरक्षा प्रणाली कवच को मंजूरी दी। ब्रिटेन के प्रधानमंत्री कीर स्टार्मर ने लेबर पार्टी में असंतोष के बाद इस्तीफे की घोषणा की। ISSF जूनियर निशानेबाजी विश्व कप में प्रीतम केंद्र ने स्वर्ण पदक सहित भारतीय निशानेबाजों ने 4 और पदक जीते, तालिका में भारत शीर्ष पर। और फीफा फुटबॉल विश्व कप में आज रात अर्जेंटीना का मुकाबला ऑस्ट्रिया से होगा। अब समाचार विस्तार से। लखनऊ के अलीगंज इलाके में आज दोपहर एक भीषण आग की घटना में 15 लोगों की मौत हो गई। इनमें ज्यादातर 16 से 18 वर्ष के छात्र थे। अलीगंज के पुरानिया इलाके में एक दुकान के ऊपर चल रहे एनिमेशन कोचिंग सेंटर में आग लग गई। 4 छात्र घायल हो गए हैं, जिन्हें लखनऊ के KGMC अस्पताल में भर्ती कराया गया है। एक रिपोर्ट।

ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM গোল্ড কলকাতা @gmail.com। জুলাই মাসের গল্প লেখা।

0: বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21শে জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝড়ে তপনহীন ঘন তমসায়। রবীন্দ্রনাথ লিখছেন একটা বর্ষার দিনকে বর্ণনা করতে গিয়ে। এই গান কালজয়ী, এই লেখাও কালজয়ী। বর্ষা রবীন্দ্রনাথের প্রিয়তমা, তাকে নিজের করে পেতে রবীন্দ্রনাথ সর্বস্ব দিয়েছেন, নেংড়ে দিয়েছেন নিজের যাবতীয় কবি প্রতিভা। তাই বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু।
3: আর আজকের এই দিনে, আজকের এই বর্ষণ মুখর দিনে, এবং যদি আমরা বাংলা ক্যালেন্ডারের পাতায় চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আষাঢ় মাসও চলে এসেছে। তাই রবীন্দ্র গানে বর্ষা, বা বলা যায় বর্ষা ও রবীন্দ্রনাথ, এই নিয়েই রয়েছি মনীষা আর দেবারতী আজকের হিয়ার মাঝে অনুষ্ঠানে। আর এমনও দিনে সত্যিই বলা যায় যে ভাগ্যিস রবি ঠাকুর ছিলেন, তাই তো তার হাত ধরে আমরা এগিয়ে যেতে পারি অসীম অজানার দিকে, আর প্রতি মুহূর্তে তাঁকেই স্মরণ করতে পারি। রবীন্দ্র গান এবং সেই সাথে তার নানান কথা নিয়ে আজকের এই অনুষ্ঠান থাকে সাজানো। আর আজ হিয়ার মাঝেতে রবীন্দ্র গানে বর্ষা।
2: বর্ষণ মুখর বাইরে থাকুক বা না থাকুক, রবীন্দ্রনাথ কানে থাকলে আর ক্যালেন্ডারে বর্ষা থাকলে মনের ভিতর বৃষ্টি পড়ে। বৃষ্টি আসুক জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

0: রবীন্দ্র কবিতায়, রবীন্দ্র গানে বর্ষা। এই রবীন্দ্রনাথই লিখেছেন বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বর্ষা ও বর্ষণমুখর বাঙালির মনোজগতে রবীন্দ্রনাথের অবাধ আনাগোনা। সাপ যেমন সাপুরের বিনায় মোহবিষ্ট হয়ে যায় বিনতলে সাপুরে, ঠিক তেমন করে বাঙালিও রবীন্দ্র বিনে বৃষ্টি আর বর্ষাকে বরণ করে নিয়েছে। বাঙালির শিল্প, সাহিত্য, গান, কবিতায় বর্ষাটাই অনিবার্য অনুষঙ্গ।
1: বাঙালির এই যে বর্ষা বন্দনা, তা কিন্তু নতুন করে শুরু হয়নি, কারণ এই বর্ষা বন্দনা চিরন্তন। যদি আমরা একটু পিছিয়ে যাই, কালিদাসের সময়ে যদি চলে যাই, তাহলে মেঘদূত কাব্যের কথা তো বলতেই হয়। সেখানেই প্রথম এই বর্ষার বন্দনা আমরা কিন্তু পাচ্ছি। আর সেই যে শুরু, রবীন্দ্রনাথ যেন সেই শুরুতে এক শেষ পর্যন্ত পূর্ণতা টেনে এনেছেন। রবীন্দ্র গানে বর্ষা, আজকের হিয়ার মাঝে অনুষ্ঠানে আমরা এই নিয়েই রয়েছি।
0: হিয়ার মাঝেতে রবীন্দ্রনাথের বর্ষা নিয়ে কথা হচ্ছে। শিলাইদহে যখন বোটে ভেসে চলেছেন রবীন্দ্রনাথ, তখন সেই বর্ষা মেঘযুক্ত আকাশ দেখে চিঠি লিখছেন ইন্দির ঠাকুরনকে। তিনি লিখছেন ইন্দিরা দেবীকে যে এই যে বোটের উপর বসে আছি, ডেকে আজ ছায়া, নদীর জলে পড়ছে আকাশের মেঘের ছায়া, এবং তোমাদের ওখানে কতখানি বৃষ্টি হলো জানি না। তিনি লিখছেন আমার এখানে আকাশের মুখ ভার, এক্ষুনি আমার চারপাশের বনরাজি আরও সবুজ হয়ে উঠবে, আরও সতেজ হয়ে উঠবে। নৌকোয় ভেসে যেতে যেতে আকাশের এই মন খারাপ দেখতে বেশ লাগে।

0: বৃষ্টি পড়লে আমার অনেকটা ছেলেবেলার কথা মনে হয়। তিনি বলছেন, আমার মনের মধ্যে ভেসে ওঠে শৈশব। রবীন্দ্রনাথ আসলে বৃষ্টি বিলাসী ছিলেন।
1: ঠিক ঠিক তাই।
0: আর বৃষ্টি দেখলে তিনি শিশুদের মতোই সারল্যে আনন্দ করে উঠতেন। তাই বোধহয় তার একেবারেই কাছের জায়গা শান্তিনিকেতন আজও বর্ষায় বাঙালির কাছে এত মনোহর, এত রমণীয়।
1: ঠিক তাই। আর বর্ষার শান্তিনিকেতনের কথা বললে এক অদ্ভুত স্নিগ্ধতায় যেন আমাদের মনটাও ভরে উঠল। আমরা বর্ষার গানে রবীন্দ্রনাথকে স্মরণ করছি, আর প্রতি মুহূর্তে যেন এই যে একটা সুন্দর অনুভূতি, বা বলা যেতে পারে এই যে একটা সুন্দর প্রকৃতি, শ্যামলিমার যে অপরূপ দৃশ্য, সবটা মনে মনে ভেবে সত্যি খুব ভালো লাগে। আর এই সমস্ত কিছু সম্ভব হয় যখন সঙ্গে থাকেন রবীন্দ্র গান, রবীন্দ্রনাথের সৃষ্টি, তার কবিতা। আবারও একটা গানে বরং আমরা চলে আসি, তাই তো?
0: একটু আগে তুমি মেঘদূতের কথা বলছিলে, সেটা শুনেই আমার মনে হলো এ গান এখন না শোনালে আর বাকি সময় শোনানো হবে না। রইল আপনার জন্য।

0: রবীন্দ্রনাথ বর্ষাকে ঢেলে সাজিয়েছেন। ছয় ঋতুর মধ্যে রবীন্দ্রনাথের বর্ষার গান সবচেয়ে বেশি। গীতবিতানে ঋতুভিত্তিক যতগুলি গানের সংখ্যা, তাতে বর্ষা নিয়ে গানের সংখ্যা সর্বাধিক। রবীন্দ্রনাথ শ্রাবণকে যেমন উজাড় করে দিয়েছেন, তেমন বর্ষাও রবীন্দ্রনাথকে উজাড় করে দিয়েছে। বৃষ্টি ও বর্ষা নিয়ে পৃথিবীর আর কোথাও এমন উৎসব নেই, এমন নিবেদন নেই। পৃথিবীর অন্য কোনো অঞ্চলে বর্ষা ঋতুর এত স্বাতন্ত্রতাও নেই যেমনটা এই বঙ্গে আছে। বর্ষাকে এমন মোহনীয় ভঙ্গিমায়, এমন রূপ রস মাধুর্যে রবীন্দ্রনাথ ছাড়া আর কেই বা সাজাতে পারতেন?
1: ঠিক তাই। আর সেজন্যই তো আমরা বারংবার রবীন্দ্র গানে বর্ষা খুঁজে খুঁজে ফিরি, কারণ যে অরূপ রতনের ভাণ্ডার আমাদের কাছে রয়েছে তার হাত ধরে থাকবো না তা কি হয়? সেজন্যই তো রবীন্দ্রনাথ বলছেন, এসো নিপবনে ছায়া বিথি তলে। সত্যি তাই, রবীন্দ্রনাথ ঠাকুরের নিপবনে ছায়া বিথি তলে বারংবার আমাকে আপনাকে আপামর বাঙালিকে ছুটতে হয় নবধারা জলে স্নান করার জন্য, তাই না?
0: আর এই নবধারা জলে স্নান করতে করতে, সিক্ত হতে হতে বাঙালি বুঝতে পারে বর্ষা তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর এই বর্ষাই তাকে শান্তির বাড়ি এনে দিতে পেরেছে। তাই বোধ হয় রবীন্দ্রনাথ তার আত্মা দেও, প্রাণের ঠাকুর। রবীন্দ্রনাথের কথা হচ্ছে বর্ষার কথা হচ্ছে, তাই অবশ্যই লোপামুদ্রার এই গান রইল এখন আপনার জন্য। বাদল দিনে পাগলা হাওয়ারা কেমন করে দেখি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত ISSF জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও 4টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: শ্রী মোদী আরও বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী

0: নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
1: আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ আনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউটাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ি গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে আজ জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্দে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায় সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
2: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়। ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদি জি ভি বহুত বড়ে পৈমানে পে সহযোগ কর রহে হ্যায়, ইসলিয়ে বিকাশ হো রহা হ্যায়।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16 থেকে 25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের KGMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরও কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
3: घटना के उच्च स्तरीय जांच के निर्देश दे दिए हैं। प्रमुख सचिव गृह DGP मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए हैं कि घटना की कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे, इसके कड़ी कार्रवाई करें।
0: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার

0: সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর টাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স এ কথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিংয়ের ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও চারটি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হেয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ।
2: হিয়ার মাঝে দেবারতী আর মনীষা রয়েছে আপনার সঙ্গে। হিয়ার মাঝেতে বর্ষায় রবীন্দ্রনাথ, মানে বর্ষা ঋতুকে রবীন্দ্রনাথ কিভাবে উদযাপন করেছেন সে কথাই গানে আর কথায় কথায় বলছে দেবারতী আর মনীষা। ফিরেছি নতুন ঘন্টায়। নতুন ঘন্টায় শুরুতেই থাকল আপনার জন্য শ্রাবণী সেন ও সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: রবীন্দ্রনাথ এমন গান লিখেছিলেন বলেই বোধ হয় এরকম আকুল হয়ে বৃষ্টিতে ভেজা যায়, সেই সাথে মনের আনন্দে নাচ গান সবটা করে ফেলা যায়। কারণ আমাদের তো রবীন্দ্রসঙ্গীত রয়েছে, আমাদের বর্ষার রবীন্দ্রসঙ্গীত রয়েছে, তাই না?
1: একেবারেই তাই। অধ্যাপক দ্বিজেন শর্মা তার ডারউইনবাদ ও রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনা প্রবন্ধে লিখছেন, রবীন্দ্রনাথ আমাদের প্রকৃতি সাহিত্যের রাজাধিরাজ। রবীন্দ্রনাথের গান কবিতা ছড়ায় প্রতিটি ঋতু আলাদা বৈভব পায়, কিন্তু বর্ষার প্রতি যেন রবীন্দ্রনাথের এক ধরনের স্পষ্ট পক্ষপাতিত্ব আছে। রবীন্দ্র কাব্যে বর্ষা তাই অনেক বেশি সজীব, অনেক বেশি প্রাণবন্ত।
0: ঠিকই তাই, এবং এজন্যই বোধ হয় তিনি তো এত বর্ষার গান সৃষ্টি করেছেন, কবিতা সৃষ্টি করেছেন, এবং সেই সাথে একটা গোটা একটা উৎসব, তাই না? বর্ষা মঙ্গল, বর্ষাকে কেন্দ্র করে, বৃষ্টিকে কেন্দ্র করে যে আলাদা একটা অনুষ্ঠান করে তোলা যেতে পারে, সেটা তিনি এবং আজও শান্তিনিকেতনে বিশ্বভারতীর যারা রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা সকলে মিলে দেখিয়ে দিচ্ছেন সারা পৃথিবীকে, তাই না?
1: একেবারেই। আমি বলছিলাম যে সাজাদপুরের কথা, তিনি বোটে ভাসছেন, পাতিসার যাচ্ছেন, এই যে শিলাই দহ, এই পুরো জায়গাটা যখন তিনি ঘুরছেন, তিনি দেখেছেন নদীমাত্রিক বাংলা,
0: ঠিক
1: তিনি দেখেছেন বর্ষাকালে নদীর রূপ কেমন হয়, প্রকৃতি কিভাবে বদলে যায়। তাই বোধ হয় এতটা বেশি জলে সময় কাটিয়েছেন বলেই রবীন্দ্রনাথ বোধ হয় এত বর্ষা মুখর হয়ে উঠেছেন। আর বর্ষার গান যেমন তার কলমে অতি সহজে আসত, ঠিক তেমন বর্ষার গানের স্বরলিপিও তিনি করতেন খুব যত্ন করে। অন্যান্য গানের মতোই বর্ষার গানকে তিনি একটু বাড়তি ছাড় দিতেন। যখন শান্তিনিকেতনে তিনি গান শেখাচ্ছেন, বর্ষার বিভিন্ন গান তিনি স্বরলিপি ভেঙে ভেঙে শেখাচ্ছেন, স্বরলিপির থেকে বেরিয়ে গিয়ে শেখাচ্ছেন, সেরকমই একটি গান শুনব, আবার এসেছে আসার। এই গানটি তিনি নিজে যখন ছাত্রদের বা ছাত্রীদের কাছে শুনছেন, নানা রকম সুরে এই গানটিকে তিনি রাখছেন, আবার এসেছে আসার জয়তী চক্রবর্তীর কণ্ঠে। তারপর থাকবেন আরও একটি গান মনোজ মুন্ডি নায়ারের কণ্ঠে।

0: রবীন্দ্রগানের জোয়ারে এভাবেই বোধ হয় মরা গাঙে বান আসতেও পারে। আমরা যারা স্থবির হয়ে বসে থাকি তাদের প্রাণেও এক খুশির তুফান তুলে দেন যিনি, তিনিই তো রবীন্দ্রনাথ ঠাকুর।
1: প্রায় 100টারও বেশি গান আর কবিতায় বর্ষাকে বরণ করেছেন তিনি। এই আষাঢ় শ্রাবণের নান্দনিক বন্দনা তার গানের উৎকৃষ্ট প্রমাণ। বৃষ্টি ঝরা সকাল সন্ধে বা রাতের যে মায়াবী প্রভাব তার সর্বাধিক প্রকাশ আমরা পাই রবীন্দ্র গানেই। ছিন্ন পত্রাবলীর বয়ানে, কবিতায়, ছোট গল্পে, কাহিনীর পটভূমি।

0: এক খুশির তুফান তুলে দেন যিনি, তিনিই তো রবীন্দ্রনাথ ঠাকুর।
1: প্রায় 100টারও বেশি গান আর কবিতায় বর্ষাকে বরণ করেছেন তিনি। এই আষাঢ় শ্রাবণের নান্দনিক বন্দনা তার গানের উৎকৃষ্ট প্রমাণ। বৃষ্টি ঝরা সকাল সন্ধে বা রাতের যে মায়াবী প্রভাব তার সর্বাধিক প্রকাশ আমরা পাই রবীন্দ্র গানেই। ছিন্ন পত্রাবলীর বয়ানে, কবিতায়, ছোট গল্পে, কাহিনীর পটভূমি।

0: কবিতার ঋতু, কবিদের ঋতু, আবেগের ঋতু বর্ষা। মেঘের দামামা বাজাতে বাজাতে বর্ষা আসে, পরনে তার মেঘের পাগড়ি। ঋতুর রাগ রাগিনীর মধ্যেই বসন্তের পর বর্ষা। বসন্তের জন্য যদি বসন্ত বাহার থাকে, তাহলে বর্ষার জন্যও আছে মেঘমল্লার দেশ এবং আরও বিস্তৃত প্রকৃতির প্রান্তর। রবীন্দ্র সাহিত্য জুড়ে বর্ষা এক চির নতুন অবয়বে।
1: ঠিক তাই, এবং তুমি যেমনটা বলছিলে রবীন্দ্র সাহিত্য জুড়ে, ঠিকই তাই। আমরা তো এতক্ষণ রবীন্দ্র গানে বর্ষার কথায় ছিলাম, কিন্তু শুধুমাত্র গান বা কবিতা ছেড়ে যদি আমরা একটু ছোট গল্পের দিকে যাই, যেমন ধরো বিভিন্ন যে ছোট গল্পগুলো রয়েছে যেখানে বর্ষার এক সুন্দর

0: প্রভাব আমরা দেখতে পাচ্ছি। খোকাবাবুর প্রত্যাবর্তনের কথা বলতে পারি, পোস্টমাস্টারের কথা বলতে পারি, জীবিত অমৃত সমাপ্তি, মহামায়া, মেঘ রৌদ্র, শাস্ত্রী শাস্তি, একরাত্রি, মণিহারা, অতিথি, কোনটা সেটা কোনটার কথা বলি। এক অদ্ভুত শিল্প নৈপুণ্য, এক অদ্ভুতভাবে অভিনবত্বের ছোঁয়া কবি নিয়ে এসেছেন বর্ষা নিয়ে এই সাহিত্যগুলোতে বা তার এই এই রচনাগুলোতে। তুমি যেমন শিলাইদহের কথা বলছিলে, শাজাতপুরের কথা বলছিলে, সেই যে প্রমত্ত পদ্মার খরস্রোত, মুষলধার বৃষ্টি, ঝড় জল, প্রলয়, বন্যা, সেই সমস্তটা তিনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আর এই সমস্ত গল্পগুলোকে তার নিজস্ব শিল্পসত্তায় সমৃদ্ধ করে তুলেছেন, তাই না?
1: ঠিকই তাই। আর যখনই এত বর্ষার কথা বলছো, যখনই বলছো যে এই যে নিজের গল্পগুলোর মধ্যে তিনি কিভাবে প্রকৃতির মধ্যে বর্ষার দেখেছেন, রবীন্দ্রনাথ আসলে শুধু বর্ষার গানই লিখতে পছন্দ করতেন না, রবীন্দ্রনাথ নাটকের চিত্রনাট্যে বা গল্পের যখন প্লট তৈরি করছেন, প্রকৃতি নির্মাণ যে করছেন, সেই প্রকৃতি নির্মাণেও কিন্তু বর্ষার অপরূপ রূপ ফুটিয়ে তুলতেন।
0: ঠিক তাই।
1: তাই রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা, সেটা রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করে গেছেন। বহুবার বহু জায়গায় তিনি বর্ষা দেখে আপ্লুত হয়েছেন। জোড়াসাঁকোর ওই বারান্দাটাতে যখন কিশোর রবি দাঁড়িয়ে থাকতেন, তিনি সামনের প্রান্তর, সেখানে বৃষ্টি পড়ছে, একটা উঁচু পাঁচিল ছিল জোড়াসাঁকোর চারপাশে, সেই পাঁচিলের ওপারে কি হতো সেটা জানতে কিশোর রবির বড় কৌতূহল হতো। সে যখন দেখত বৃষ্টির ফোঁটাগুলো পাঁচিলের ওপারে হারিয়ে যাচ্ছে, তার মনে হতো এই বৃষ্টির জল কি কোথাও গিয়ে জমে যাচ্ছে পাঁচিলের ওপারে। ছোট থেকেই বর্ষা তাকে বড় অনুসন্ধিৎসু করেছে, তাই বোধ হয় বর্ষা নিয়ে তার এত গান। দেবব্রত বিশ্বাস এবং শ্রীকান্ত আচার্য রইলেন আপনার জন্য।

0: রবীন্দ্র গানে বর্ষা নিয়ে মনীষার দেবারতীত রয়েছে, আর দেখতে দেখতে একটু একটু করে কিন্তু আমাদের দ্বিতীয় ঘন্টার সময়টিও এগিয়ে চলছে। কাজেই অল্প অল্প কথা, অল্প অল্প গল্প, তার সাথে অনেক অনেক অনেক গান, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার যা কিছু গান রচনা করেছেন সেগুলো শোনাতে গেলে এরকম একটা দিনের অনুষ্ঠান তো বড়ই কম পড়ে যায়, তাই না?
1: একেবারেই তাই, কারণ রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা, রবীন্দ্রনাথের বর্ষা মুখরতা, তার সঙ্গে থাকছে রবীন্দ্রনাথের আত্মিক যে চেতন, তার সঙ্গে বর্ষার মিল, জোড়াসাঁকো থেকে দেখা বর্ষা, শান্তিনিকেতনের বর্ষা, শিলাইদহের বর্ষা, গোটা যখন তিনি বিদেশে যাচ্ছেন সেখানকার বৃষ্টি, সেখানেও তিনি ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে যখন যাচ্ছেন বৃষ্টি নামছে, সেই বৃষ্টি কিরকম, বিদেশের বৃষ্টিতে রবীন্দ্রনাথ ভিজছেন এবং তার মনে হচ্ছে যে এই বৃষ্টির গন্ধ আমার বাংলার মতো নয়। তিনি বলছেন এই বৃষ্টির মধ্যে সবই আছে কিন্তু কোথাও যেন সেই আবেগটা কম, বৃষ্টির ঝরার মধ্যে সেই শব্দের যে তরঙ্গ, সেই শব্দ তরঙ্গ যেন ইংরাজের মতন আওয়াজ করছে। এই যে বিভিন্ন চোখে রবীন্দ্রনাথ বৃষ্টি দেখছেন, প্রত্যেকটি চোখ নিয়ে সারা দিন ধরে অনুষ্ঠান করা যায়, সত্যি খুব কম সময়। আর এই ঘন্টাও পুরোতে চলেছে, তাই দুটি গান আবারও,
0: এই
1: ফেরবো ঠিক 11:10।

0: The Railway Ministry said the project covers six important railway sections of East Coast Railway, including Baguapal Budpank, Hardaspur to Paradip, Khurda Road Balangir, Nopara Gunapur, Lanjigarh Road to Junagarh, and Bobli Salur. The Hajj Committee of India has started inviting applications from prospective pilgrims for Hajj 2027. Releasing the policy, Minority Affairs Minister Kiran Rijiju today said, applications can be submitted online through the Hajj Committee of India portal and the Hajj Suvidha app, making the process more flexible, simple and accessible. India has recorded more than 5 lakh organ donation pledges, reflecting the growing awareness, compassion and collective commitment of citizens towards the life-saving cause of organ and tissue donation. The Ministry of Health and Family Welfare said, this achievement underscores the increasing public recognition of organ donation as a profound act of humanity that offers hope and a second chance at life to patients awaiting transplantation. In shooting, India added 4 more medals at the ISSF Junior World Championship, including a gold medal by teenager Pritam Kendre at Zue in Germany, to strengthen its position at the top of the medals tally. India's overall medal tally has now risen to 12, comprising 5 gold, 1 silver and 6 bronze medals. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Robi Thakurir kotha ar gaane sajano hiyar mache. Hiyar mache. Shunchen 100.1 FM Gold e hiyar mache. Hiyar mache. Hiyar mache.
2: মনীষার দেবারতি আবারও ফিরে এসেছে হিয়ার মাঝে অনুষ্ঠানে। আর আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বর্ষা নিয়ে যাবতীয় যা সৃষ্টি সম্ভার সেই সব কিছু, বর্ষার গান আর রবীন্দ্রনাথ।
3: আপনি বসে বসে ভাবুন, ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক ও আশার হে গল্প। আর যদি গঙ্গার তীর মনে পড়ে, তবে সেই স্রোতের উপর মেঘের ছায়া, জলের উপর জলবিন্দুর নৃত্য, ওপারের বনের শিয়রে মেঘের উপর মেঘের ঘটা, মেঘের তলে অশ্বত্থ গাছের মধ্যে শিবের দ্বাদশ মন্দির স্মরণ করুন না। মনে করুন পিছল ঘাটে ভিজে ঘোমটায় বধু জল তুলছে, বাঁশ ছাড়ের তলা দিয়ে পাঠশালা ও গয়লা বাড়ির সামনে দিয়ে সংকীর্ণ যে পথ, তাতে ভিজতে ভিজতে জলের কলশ নিয়ে ঘরে ফিরে যাচ্ছে গ্রামের বধূ। খুঁটিতে বাঁধা গরু গোয়ালে যাওয়ার জন্য চিৎকার করছে। মনে করুন বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের উপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা দূর থেকে কেমন ধীরে ধীরে কাছে চলে আসছে। প্রথমে মাঠের সীমান্তস্থিত মেঘের মতো আমবাগান, তারপর একটা একটা করে বাঁশঝাড়, একটা একটা করে কুটির, একটা একটা করে গ্রাম বর্ষার শুভ্র আঁচলের আড়ালে ছাপসা হয়ে মিলিয়ে আসছে।
2: কুটিরের দুয়ারে বসে ছোট ছোট মেয়েরা হাততাড়ি দিয়ে ডাকছে, আয়ু বৃষ্টি হে নে ছাগল দেব মেনে। অবশেষে বর্ষা আপনার জালের মধ্যে সমস্ত মাঠ, সমস্ত বন, সমস্ত গ্রাম ঘিরে ফেলেছে। কেবল অবিশ্রান্ত বৃষ্টি বাঁশ ঝাড়ে, আমবাগানে, কুঁড়ে ঘরে, নদীর জলে, নৌকুর হালির নিকটে আসেন গুটিশুটি জড়সড় কম্বল জোড়া মাঝির মাথায়, অবিশ্রাম ঝরঝর বৃষ্টি পড়ছে।
3: বর্ষার চিঠিতে এমনই এক পল্লী প্রকৃতির ছবি আঁকছেন রবীন্দ্রনাথ। ঠিক যেমন বলছিলাম আগের ঘন্টায় যে বর্ষার প্রকৃতি তৈরিতেও রবীন্দ্রনাথ ছিলেন খাস শিল্পী মানুষ, তাই প্রকৃতি যেরকমভাবে বর্ষায় সেজে ওঠে

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা।

0: পাঠানো শেষ তারিখ 21শে জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: রবীন্দ্রনাথের কথায় আমরা রয়েছি দেবারতী আর মনীষা। রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে কি ভেবেছেন, কিভাবে বর্ষা ঋতুতে তিনি সেজে উঠেছেন, তার লেখনীকে সাজিয়েছেন, সে কথাই আজ বর্ষায় রবীন্দ্রনাথ। আর বর্ষায় রবীন্দ্রনাথ মানেই রবীন্দ্র গানের ছড়াছড়ি, কারণ বর্ষা নিয়েই তো রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি গান আছে।
3: ঠিক
2: তাই বর্ষা নিয়ে কথা হবে, আর এই দুটি গান হবে না হতেই পারে না। মেঘের উপর মেঘ জমল কি, একটু বাইরে বেরিয়ে দেখুন দেখি। ততক্ষণে শ্যামা রহমান এবং সাহিত্য চট্টোপাধ্যায় থাকছেন আপনার জন্য।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: রবীন্দ্রসঙ্গীতে বর্ষা, এই নিয়েই আমরা হিয়ার মাঝে অনুষ্ঠানে রয়েছি। রবীন্দ্রসঙ্গীতে বর্ষা ঋতুটা ধরা দিয়েছে এক স্নিগ্ধ শ্যামল সুন্দর রূপে। একমাত্র কালিদাসের মেঘদূত কাব্য ছাড়া বর্ষার এত সুন্দর কাব্যগাথা এমন রূপে কোনো সাহিত্যে আমরা কিন্তু দেখতে পাই না। মেঘদূত যেমন বর্ষার সমস্ত অন্তর্বেদনা নিত্যকালের ভাষায় রচনা হয়েছে, ঠিক তেমনই রবীন্দ্র সাহিত্যে সঙ্গীতে বর্ষা এসেছে এক অনির্বচনীয় কবিত্ব গাথা, মানবের হৃদয়ের এক অপরূপ ভাষায়।
2: বর্ষা নিয়ে বাঙালির ভালো অভিজ্ঞতার চেয়ে তিক্ত অভিজ্ঞতাই বেশি। এই যে বাঁধ ভাঙা বর্ষা বিস্তর জনপদের মানুষকে ঘর ছাড়া করে, জলকাদা রাস্তায় বেরোলেই ভিজে যাচ্ছি।

0: শহরে মানুষের নানা অভিযোগ। গ্রামের কথা বাদ দিলেও এই কলকাতায় বর্ষার মোহন রূপের চেয়ে দুঃখ দুর্দশা আর দুর্ভোগের চিত্র যেন বেশি চোখে পড়ে। একটু বৃষ্টি হলেই ঝড়ঝলে রাস্তাঘাট ভেসে যায়, রাস্তার জ্যাম। কখনো কখনো একটু ঝড়ে যারা ট্রেনে যাতায়াত করেন, ট্রেনের তার ছিঁড়ে যায়, লাইনে জল জমে যায়, কোথাও বেরোনোর অবসর মেলে না, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তবু বর্ষায় অভ্যস্ত পরিচিত সংসার থেকে বিক্ষিপ্ত মন বাইরের দিকে যেতে চায়। সে গেয়ে ওঠে মনোমোর মেঘেরও সঙ্গী।
1: ঠিক তাই। আর এই মনোমোর মেঘেরও সঙ্গী যদি আমরা আজ এই মুহূর্তে না গাইতে পারি, তাহলে বোধ হয় বর্ষার এত কথা এত গান সবটা কোথাও অসম্পূর্ণ থেকে যাবে। রবীন্দ্র গানে বর্ষা, আর সেই নিয়েই আমরা রয়েছি আজকের এই হিয়ার মাঝে অনুষ্ঠানে। আর এমন সুন্দর বর্ষার গান যিনি রচনা করেছেন, তার কাছে আবারও প্রতিনিয়ত আমরা প্রণত হই।
0: তুমি একটা গান শুনতে চাইলে সেই গান সংগ্রহে থাকলে শোনাবো না, তা হতে পারে দেবব্রত বিশ্বাস।
1: আহা আহা আহা।

আমরা সম্পন্ন গৃহস্থটি হইয়া আরামে সন্তোষে অর্ধনিমিত লোচনে যে গৃহটুকুর মধ্যে বাস করিতেছিলাম, কালিদাসের মেঘ আষাঢ় আসিয়া প্রথমা দিবসে হঠাৎ আসিয়া আমাদিগকে ঘর ছাড়া করিয়া দিল। কালিদাসের মেঘদূত সম্পর্কে রবীন্দ্রনাথের এ উক্তি তাঁর নিজের বেলায়ও প্রযোজ্য। বর্ষায় বাঙালির চির সংবেদনশীল মন রবীন্দ্রনাথের বর্ষার গান ছাড়া একেবারে রুক্ষ শুষ্ক। গীতবিতানের বৃষ্টির সুবাসিত বর্ষার গান ছাড়া সে বর্ষা যেন কালিদাসের মেঘহীন মেঘদূতের মতো। মন একেবারেই চলতে চায় না, অথচ বৃষ্টি এলেই পাগলা হাওয়ার বাদল দিনে পাগল মনটা ছুটে বেড়ায় দিগ দিগন্তে। যেখানে চেনা নেই, জানা নেই, সেখানেও মন যেন কোথায় ছুটে চলে যায় মেঘের সওয়ারি হয়ে।

0: এ সুধারসে ভরিয়ে দেওয়ার জন্য, যেখানে বিরহী হৃদয় চাতক পাখির ধ্যানে চেয়ে আছে আকাশে, বিছিয়ে দিয়েছে তার ব্যথিত হৃদয় তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে করুণ রাগ রাগিনী জাগিয়ে, বকুল ফুলের মালা গেঁথে নিয়ে আগন্তুক বসে আছে। কখন মিলনের বাঁশি বাজবে তার জন্য, গীতবিতানে কখনো বর্ষা আসে নব সৌরভে নব হরষে, নতুন বর্ষা এসেছে আকাশ জুড়ে, আপনার বর্ষা আমার বর্ষা আমাদের বর্ষা এসেছে ভুবন ভরসা, বাতাসের বনবীথিকা দুলেছে যেন শতযুগের কবিদলে মিলে আকাশে ধ্বনি তুলছে শতিক যুগের, তার জন্যই গীতি মুখরিত হয়েছে বনুদল, মেঘকে তুলনা করা হয়েছে প্রেয়সীর কাজুল কালো চোখের সঙ্গে।
1: করুণামাখা অধর মিনতির বেদনায় কে নীরবে চেয়ে থাকে বিদায় ক্ষণে, ঝরঝরো বৃষ্টি ঝরে বিজলি আঘাত হানে, বাতাস পাগল হয় পরাণ পুটে হৃদয় কোণে, কার কথা যেন জেগে ওঠে,
0: কার কথা জেগে ওঠে আপনার মনে তা মনেই থাক, আর থাক আপনার মাথার ভেতর সেই নাম আপনাকে তাড়িত করুক আজ সারা রাত ধরে, এই গোটা জীবন ধরে তার নাম ধরে ডেকে আলতো করে নাম দিন বর্ষা। দেবারতী আর মনীষা ছিলাম আপনার সঙ্গে বর্ষায় রবীন্দ্রনাথ নিয়ে, আবারও অন্য কোনো সোমবার অন্য কোনো বিষয় নিয়ে রবি পুজোর আয়োজন করব আমরা। যেতে যেতে আজ অবিস্মরণীয় এই গান রইল আপনার জন্য। শুভরাত্রি।
1: শুভরাত্রি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছিলেন আধুনিক বাংলা গান লোপামিত্র মিত্র কণ্ঠে। এখন শুনবেন আধুনিক বাংলা গান শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান। স্টুডিও ঘড়িতে এখন 2:02:04, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন ফুলেশ্বরী ছায়াছবি থেকে গানটি গেয়েছেন হরিধন মুখোপাধ্যায়।

শুনলেন বাংলা ছায়াছবি ফুলেশ্বরী থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরবর্তী গানগুলি শুনুন বাংলা ছায়াছবি তুফান থেকে। প্রথম গানটি গেয়েছেন অমিত কুমার এবং শক্তি ঠাকুর।

ধরলেন তুফান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানগুলি শুনবেন হীরক রাজার দেশে ছায়াছবি থেকে।

এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার,
1: সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
1: অসহ্য
0: এখনো আছে সময়।

শুনছেন বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে থেকে গানগুলি গাইছেন অনুপ ঘোষাল।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক।

0: हिट हिट हिट हिट हिट हिट हिट हिट हिट राजा हिट
1: শুনলেন হীরক রাজার দেশে ছায়াছবি থেকে অনু ঘোষালের কণ্ঠে গান করে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান। এর পরের গানগুলি শুনবেন দুই ভাই ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন দুই ভাই ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরবর্তী গানটিও গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ছায়াছবি দুই ভাই।

0: মাছ ধরে
1: চাষ নাকি মাছ ধরে ছিছিলা যে মরি জান যদি না ফেলে এখন পাবো না আর মাছ।
2: আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। স্টুডিও ঘরেতে এখন 3:58, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন লোকগীতি শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনলেন লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এখন শুনবেন বাউল শিল্পী পূর্ণদাস বাউল।

আকাশবাণী কলকাতা, ডিটেলস বাংলা পরিষেবায় শুনছিলেন বাউল। এখন শুনবেন নজরুলগীতি শিল্পী অধীর বাগচী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ির কাটায় ভোর 4:55 আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি প্রথমে শুনবেন ঠুমরি ও দাদরা, প্রিয় মুখোপাধ্যায়ের পরিবেশনায়। ঠুমরি শুনবেন মিশ্র যোগিয়ার আগে এবং মিশ্র ভৈরবীর আগে শুনবেন।

এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাতিতে ঠুমরি ও দাদরা প্রিয় মুখোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন খেয়াল পরিবেশনায় প্রবীর বন্দ্যোপাধ্যায়, রাগ গুজরি টোলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: গুরুত্ব সময় ভোর 5টা বেজে 2 মিনিট, আপনি শুনছেন আনন্দধ্বনি। আর আনন্দধ্বনিতে আজ প্রথমের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আনন্দ ধ্বনিতে এতক্ষণ আপনি শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত সৌনক চট্টোপাধ্যায়ের গলায়, পরের শিল্পী সৌমি ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দ ধ্বনি, সঙ্গে রয়েছে আমি মহুল।